0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, 18ই শ্রাবণ, 18ই সফর, 2রা আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিন দিনের সফল সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয় করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হবে আরও একজোড়া নতুন ট্রেন, জানালেন রেলপথ প্রতিমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশনে প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিল বাংলাদেশ। দক্ষিণ পেরুতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 13। এবং ডারবানে অনুষ্ঠিত 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হারল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের প্রথম বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সফর শেষে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে একথা জানায়। দূতাবাস আরও জানায়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে। সফরকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সার্জিও গোর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে গোদামজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। দুই পক্ষ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC-র মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA-র সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে। এই কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা Level 3 থেকে Level 2-এ নামিয়ে এনেছে। কক্সবাজার সফরকালে তিনি 1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সার্জিও গোর বলেন, এজন্য আসিয়ান, প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের আসন্ন সভাপতিত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীন বা ভারতের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলেন, মিয়ানমারে মানবিক করিডোর স্থাপনের কোন প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে এমন খবরও সঠিক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। বিনিয়োগ সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই ব্যবসায়িক প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা এবং বেসরকারি খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান মাহদি আমিন। তিনি বলেন, বৈঠকে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহদি আমিন বলেন, বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘমেয়াদী ঘাটতি নিরসন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর ও শুল্ক সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জটিলতা দূর করার তাগিদ দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন। মাহদি আমিন বলেন, আমদানি রপ্তানি বাণিজ্য আরও দ্রুত ও সহজ করতে ব্যবসায়ী সমাজের প্রস্তাবের ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং ঢাকা বিমানবন্দর সহ অন্যান্য বন্দরে বাণিজ্যিক ব্যবস্থাপনা সচল রাখতে সপ্তাহের 7 দিনেই 24 ঘণ্টা সেবা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত নির্দেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিশেষ হুঁশিয়ারি দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের কল্যাণের প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বব্যাপী শান্তির যে সংকট চলছে তার সমাধানে চিন্তাশীল মানুষদের জন্য একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গতকাল রাজধানীর মহাখালীর ডিএইচএসে আয়োজিত রিমেম্বারিং জুলাই 2024 রিমেম্বারিং ডেয়ার স্যাক্রিফাইস ইন্সপায়ারিং আওয়ার ফিউচার শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল দর্শন একই সুতায় গাঁথা। গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরে সায়মা জলিন রচিত জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুচোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের বর্তমান প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবারে জুলাই ২৪ গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: হাজার চব্বিশের জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনের রক্তঝরা রাজপথে বুলেটের আঘাতে থমকে গিয়েছিল অনেক স্বপ্ন। রামপুরায় পুলিশের গুলিতে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লা আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় স্মৃতির ক্ষতচিহ্ন। স্বৈরাচারের পতন এবং দু হাজার নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বাকি বিল্লার সেই ত্যাগের গল্প নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
1: ২০২৪ এর রক্তঝরা জুলাই রামপুরার উত্তাল রাজপথে নেমেছিল একদল স্বপ্নবাজ তরুণ। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দেওয়া সেই ভিড়েই থমকে গিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লার জীবন। সেদিন কি ঘটেছিল তার সাথে বলছিলেন পুলিশের গুলিতে আহত বাকি বিল্লা।
2: আনুমানিক ১১টা ওই সময় আমার চোখে দেখা চারজন মারা যায় এবং ১০-১২ জন আহত হয়। এটা দেখে আমাদের ক্ষোভ আরো বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি। যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয়। বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায় আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে যেতে দেখি। আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি একটা পথ শিশু ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে এই হাতটা ছিঁড়ে প্রায় ৫-৭ ফিট দূরে চলে যায়। ছেলেটা রাস্তায় শর্টফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে কারো কোমরে কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায় আর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। তখন আমার আমার হাতে আমি গুলিবিদ্ধ আমি ছেলেটাকে হচ্ছে পড়ে যেতে দেখি কিন্তু ওই অবস্থাতেই মারা গেল। আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দিয়ে হচ্ছে যে আর একটা গুলি করা হয় আমি মাটিতে পড়ে যাই।
1: পঞ্জিকার পাতা উল্টে ক্যালেন্ডারে আজ ২০২৬ স্বৈরাচারের পতন ঘটেছে জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ। কিন্তু বাকি বিল্লার শরীরে আজ রয়ে গেছে সেই স্বৈরাচারী বুলেটের চিহ্ন। সেই ক্ষত কেবল এক বেদনার ইতিহাস নয় তা এক শৃঙ্খল মুক্তির জীবন্ত সনদ।
2: একটা সময় হচ্ছে যে আমাকে ঢাকা মেডিকেল থেকে অপারেশনের একটা ডেট দেয় আমরা হচ্ছে ৭ দিন পরে আবার ঢাকা মেডিকেলে যাই। তখন তারা বলে যে ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা হবে না তারপর আমরা সেখান থেকে চলে আসি। এরপরে আমার এই অপারেশনটা অতি গোপনীয়তার সাথে ডাক্তার আমানতুল্লাহ আমান স্যার উনি এটা অতি গোপনীয়তার সাথে এই অপারেশনটা করেন।
1: বাকি বিল্লাদের শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ নতুন ভোরের এক একটি আলোক বর্তিকা। যাদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশ সেই বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশের ইতিহাস। রাসেল আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও

0: বার্তার বাকি অংশ পড়ছে মীর মোহাম্মদ শহীদুল্লাহ। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি গতকাল কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে ও টিকিটের চাপও কিছুটা হ্রাস পাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইকো এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে চীনের সাংহাই ভিত্তিক এই সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসের 16 তারিখ সাংহাইয়ে 29টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী জাতিসংঘ সমাজের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য চালু থাকা মার্কিন ভিসা ব্যয়ন কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ $15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের পর্যালোচনা কর্মসূচিটি ভিসা শর্ত প্রতিপালন নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হয়েছে, ফলে এটি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং সেদিন থেকেই নতুন নীতিমালা কার্যকর হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 13 জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানায়, গতকাল বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বিখ্যাত নাজগা লাইন্স প্রত্নতত্ত্ব এলাকার উপর দিয়ে উঠছিল এবং এ সময় এটিতে 2 জন পাইলট ও 11 জন যাত্রী ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি এবং নিহতের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, বিমানটি ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হওয়ার কারণে কেউ জীবিত নেই। উদ্ধারকারী দল শেষ খবর পাওয়া পর্যন্ত 4টি মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে আরাকচি বলেন, তেহরান যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার অনুমতি না দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। খেলার খবর ক্রিকেট। ডারবানের 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতকাল প্রথমে ব্যাট করে 49.3 ওভার ব্যাট করে 256 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে 40 ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল 191 রান করে, ফলে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:28 এবং সূর্য অস্ত যাবে 6:41। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশের সঙ্গে কৌশলগত

0: মন্ত্রিস্টের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিন দিনের সফল সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গভ। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃদুগ্ধ শব্দের উদ্বোধন অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এবং ডারবানে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হারল বাংলাদেশ।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তো জানতো মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন 90.4।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পেরে থাকেন তাহলে প্লিজ আমাকে মেসেজ করে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি মর্নিং মাইক নিয়ে থাকি ঢাকা এফএম 90.4-এ। সো আই হোপ যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, যারা আমাকে আগেও শুনেছেন, তারা তো আমাকে চিনে ফেলে আমার কণ্ঠ শুনেই। অনেকদিন পর কিন্তু আসলে কথা বলছি, তাই না? গত বৃহস্পতিবার আমি ছিলাম না, একটা খুব মানে কি বলে হেলথ ইস্যুর কারণে আমি আসতে পারিনি। সো আমার জন্য সবাই একটু দোয়া করে দিবেন, আমি যেন সুস্থ হয়ে যাই এবং সবসময় সুস্থ থাকি। আসলে অসুস্থ না হলে না বোঝা যায় না যে সুস্থতা কত বড় একটা নিয়ামত, তাই না? যাই হোক, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক বন্ধু দিবসের শুভেচ্ছা। আজকে কিন্তু 2 আগস্টের 2 তারিখ, মানে ইন্টারন্যাশনাল বলা যায় ফ্রেন্ডশিপ ডে। সো আজকে ফ্রেন্ড নিয়ে, ফ্রেন্ডশিপ ডে নিয়ে এবং সেই ফ্রেন্ডশিপের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই নিয়ে আজকে আড্ডা হবে এবং সেই আড্ডা জানতে এবং আমার গল্প শুনতে অবশ্যই 11টা পর্যন্ত থাকতে হবে। আমি এছাড়াও সেলিব্রিটিদের ফ্রেন্ডশিপ নিয়েও কিন্তু আমি গল্প করব আজকে। ওকে, তো চলুন শুরু করি আজকের মর্নিং মাই। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, অনেক অনেক সুসকাল, কারণ একটা সুন্দর সকাল আপনার সারাটা দিন অনেক বেশি ভালো রাখতে পারে, অনেক বেশি সুন্দর রাখতে পারে। ওকে, তো চলুন আমরা একটা ব্রেক দিয়ে মর্নিং মাইক শুরু করব এবং ফিরে এসে আপনারা বন্ধু নিয়ে গল্প করব। ওকে, তো চলুন ব্রেক নিয়ে আবার একটু পরে ফিরে আসি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অবর্ডারে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। অলরেডি মর্নিং মাইকের একটা পোস্ট আপলোড হয়ে গেছে ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে, আপনি সেই পোস্ট দেখতে পাবেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আপনারা মজার মজার ফানি ভিডিও এবং এছাড়াও অনেক সুন্দর সুন্দর ভিডিও, ইন্টারভিউ, অনেক সেলিব্রিটিদের টক শো আপনারা পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যারা যারা সেই ভিডিও এবং আমাদের ফানি ভিডিওগুলো, মানে আমার, পিঙ্কি আপুর, সিফাত ভাইয়ের, রিদমের ফানি ভিডিওগুলো দেখতে চান, তারা কিন্তু তাড়াতাড়ি করে ঢাকা FM এর ফেসবুক পেজে চলে যান। আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার মর্নিং মেকের পোস্টেও কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। ওকে, তো চলুন আরও একবার ব্রেক নিয়ে আসি। তার আগে একটু বলে দিই, আমাকে চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904 নম্বরে। ওকে, তো চলুন এখন একটা ব্রেক নেব, ব্রেক নিয়ে ফিরবো নেক্সট আওয়ারে, মানে পরের ঘন্টায়। সো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4। সো স্টে টিউনড।

0: আর আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মর্নিং মাইকে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা আছি আপনাদের সাথে। আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আগস্টের 2 তারিখ। আমাদের দেশে ফ্রেন্ডশিপ ডে নিয়ে কিন্তু একটা দেখি যে অনেক কি বলে একটা মানে ব্যাপারটা এরকম থাকে যে অনেকে বলে যে জুলাইয়ের 31 তারিখ হয়, অনেকে আবার আগস্টের 2 তারিখ বলে। তো এক এক দিন এক এক জায়গায় ফ্রেন্ডশিপ ডে পালন করার কারণ মানে কেন হয় এই জিনিসটা, এই মিসকমিউনিকেশনটা কেন হয়, এইটা নিয়েও আজকে আমি কথা বলবো। আপনারা কি জানেন যে এই জিনিসটাকে কি বলা হয়? মানে ধরেন হঠাৎ করে এই যেমন আপনি আজকে জানতে পারলেন যে আজকে আগস্টের 2 তারিখ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা জানে বা এত জীবন ধরে জেনে এসেছে যে জুলাইয়ের 31 তারিখ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই যে এই একটা ভুল ধারণাকে, বা ভুল বা সঠিক যেটাই হোক না কেন, পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ এটাকে মানতে থাকে। এটা কেন হয় আপনি জানেন? এটা হয় নেলসন ম্যান্ডেলা এফেক্ট, মানে নেলসন ম্যান্ডেলার এই একটা ঘটনা থেকে এই মানে ব্যাপারটার নাম করা হয়েছিল ম্যান্ডেলা এফেক্ট। এই ম্যান্ডেলা এফেক্ট কেন করা হয় জানেন? কারণ আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে নেলসন ম্যান্ডেলা কবে মারা গিয়েছিল, আপনি উত্তর দিবেন যে 2014 সালে, অনেকে বলবে, আবার অনেকে বলবে যে সে তো কারাগারে থাকতেই মৃত্যুবরণ করে। কিন্তু সত্য ঘটনা হচ্ছে নেলসন ম্যান্ডেলা কিন্তু জেলখানা থেকে ছাড়া পায়, এবং ছাড়া পাওয়ার পর কিন্তু সে মানে আমেরিকার প্রথম ব্ল্যাক প্রধানমন্ত্রী হন, এবং তারপরে সে অনেক বছর তার শাসন চালায়। শাসন মানে হচ্ছে লাইক মানে পলিটিক্স এবং প্রধানমন্ত্রীর কাজে সে থাকে, এবং তারপরে সে খুব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখনো কিছু মানুষ ধারণা করেন যে নেলসন ম্যান্ডেলা বেঁচে আছেন, জীবিত আছেন, এবং অনেক মানুষ ধারণা করেন যে নেলসন ম্যান্ডেলা 2014 সালে মারা গিয়েছেন, এবং আবার অনেকে ধারণা করেন যে নেলসন ম্যান্ডেলা কারাগারে থাকতেই মৃত্যুবরণ করেছেন। এবং শুধু যে ধারণা করেন তা কিন্তু না, অনেকে প্রুভও দিচ্ছেন যে সে নেলসন ম্যান্ডেলার মৃত্যুর যে প্রোগ্রাম হয়, যেই কি বলে এটাকে ফিনারেল হয়, সেখানে সে অ্যাটেন্ড করেছেন। এই এই যে এই যে একটা মানে কি বলে ভ্রম, এই যে একটা অন্যরকম একটা বিভিন্ন কাজ জনের কাছে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, এটাকে বলে ম্যান্ডেলা এফেক্ট। বিকজ এই নেলসন ম্যান্ডেলার থেকে এই ঘটনাটা শুরু হয়। তো একজন বিজ্ঞানী তখন এই সিচুয়েশনটাকে নাম দেন ম্যান্ডেলা এফেক্ট। তো আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডশিপ ডে নিয়ে তারিখের যে একটা হেরফের হচ্ছে, এইটাও এই ম্যান্ডেলা এফেক্টের কারণেই হতে পারে। যেমন রিসেন্টলি মাইকেল জ্যাকসনের সিনেমা যখন রিলিজ হয়, তখনও কিন্তু অনেকেই ধারণা করছিলেন এবং অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করছিলেন, তাদের ধারণা যে মাইকেল জ্যাকসন এখনো মরেননি, সে এখনো বেঁচে আছেন, অন্য কোনো রূপ ধারণ করে আছেন। সো আপনার কাছে এই ব্যাপার নিয়ে কি মতামত সেটা আমাকে জানিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। অলরেডি মর্নিং মাইকের একটা পোস্ট আপলোড করা হয়েছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। ওকে, আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pt। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনাদের সাথে আমি আজকে আরও কিছু মজার মজার গল্প শেয়ার করব, কারণ যেহেতু আজকে বন্ধু দিবস তাই বলেছি যে বন্ধুদের নিয়ে গল্প করব। এবং আপনাদের সাথে আমি কিছু বন্ধু মানে আমাদের পরিচিত কিছু সেলিব্রিটি বা কোনো স্পেশাল পার্সনের বন্ধুত্বের গল্প আমি শেয়ার করব। তার আগে আমার একটা বন্ধুত্বের গল্প শেয়ার করি। এটা হয়তোবা আমাদের সবার সাথে হয়েছে যে জীবনে একবার বন্ধুর কাছ থেকে ধোকা খেয়েছেন বা খাননি এমন একটা মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো এই বন্ধুই কিন্তু ধোকা দেয়, কিন্তু এই বন্ধুই আবার বিপদের কিন্তু সঙ্গী হয়। কেন এমনটা হয় এটা নিয়েও আপনারা কিন্তু চাইলে মতামত জানাতে পারেন। ওকে, তো চলুন এই মুহূর্তে আর একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

এই মিউজিকটা শোনার সাথে সাথেই আমাদের ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। একদম পুরো একটা বন্ধু জীবন কিন্তু কেটেছে আমাদের এই তপুর বন্ধু বোঝে আমাকে এই গানটি শুনে। এই গানটি শুনে নিয়ে এবং এই গান নিয়ে স্মৃতি নেই এমন একটা মানুষও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বন্ধু বলতেই আমরা জানি যে আমাকে বোঝে, যে আমার চোখের ভাষা বোঝে, যাকে কোনো কিছু খুলে বলতেই হয় না, যার দিকে চোখে চোখ রেখে ইচ্ছে মতো হাসা যায়, মন খুলে কথা বলা যায়, মন খুলে হাসা যায়। তো সেই বন্ধুকেই আমরা কিন্তু কখনো স্পেশাল ফিল করাই না। কেন জানেন? কারণ আমরা ভাবি যে বন্ধু তো কখনো আমাদেরকে ছেড়ে চলে যাবে না, বন্ধু তো সবসময় আছে, সে তো আমার পাশে সবসময় থাকে, সবসময় তাকে আমি সঙ্গে পাই, আমার সুখে দুঃখে আমার যে কোনো সময়ে তাকে আমি সাথে পাই। সব থেকে বেশি যেটা আমি দেখেছি যে বন্ধুত্ব ব্যাপারটা কিন্তু ছেলেদের মধ্যে আমি বেশি দেখি, তাই না? অনেক ছেলেদেরকে আমি দেখেছি যাদের মধ্যে বন্ধুত্ব ব্যাপারটা অনেক বছর, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, হয়তো দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু এখনো দিন শেষে সেই বন্ধুটাই আছে। তো এমন কিছু গল্প এবং এমন কিছু হিস্টোরি নিয়ে এবং এমন কিছু মজা মজা ইনফরমেশন নিয়েই কিন্তু আমি আজকে আপনাদেরকে মর্নিং মাইকে কিছু বন্ধুত্বের গল্প শুনিয়েছি। আশা করি আপনাদের আজকের মর্নিং মাইক অনেক বেশি ভালো লেগেছে। তো আগামীকাল ঠিক সকাল 8 বাজে আবার চলে আসবো আমি তানহা, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 থেকে 11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজ আগামীকাল আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করুন এবং আমার জন্য ওয়েট করুন এবং এই বন্ধু বোঝে আমাকে গানটি শুনতে থাকুন এবং ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন। আমি আজকে বিদায় নিচ্ছি। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

জুলাই আন্দোলনের ত্যাগের এই ইতিহাস আমাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হওয়ার কথা মনে করিয়ে দেয়। এ দেশ কারো একান নয়, এ দেশ জনগণের। ঢাকা FM 90.4

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 95.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন, এক স্টেশন।
5: In my dreams, whispering the stories in my ear, stories of unfulfilled dreams, stories that showered me with memories, memories of you.

0: 4.
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু

0: ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM 90.4. Çakırbakır.
1: Çakırbakır.
0: Çakırbakır Basit.
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাতে চাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। আপনার ভাই আয়া পড়ছে, মানে সিফাতে কিন্তু আয়া পড়ছে, আর সপ্তাহের বন্ধু দিবসের শুভেচ্ছা। এই বন্ধু দিবসে অনেক অনেক কথাবার্তা আপনার নিশ্চয়ই আপনার দিলের মধ্যে আছে, সব কথাবার্তা পাঠিয়ে দিবেন। ধরেন আপনার বেস্ট ফ্রেন্ডকে বা বন্ধুর লগে কোনো মজার স্মৃতি, বা বেস্ট ফ্রেন্ডকে আদৌ আছে কিনা, বন্ধুর লগে সবচেয়ে বেশি ঝগড়া কি লুয়ে লাগে, সব মিলে মানে যত কথা আছে সব কিছু আপনি পাঠিয়ে দিবার পারেন 01841904904 এই নম্বরটাতে, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অথবা চাইলে আপনি ফেসবুকে আমাকে একটা পোস্ট দেওয়া আছে আমাকে পেজে, ওই পোস্টের নিচে কমেন্ট আকারে আপনার কথাবার্তাটি কিন্তু জানাইবার পারেন। আমাকে যে ঠিকানাটা ফেসবুকের ওটা লগে facebook.com/ilovedhakafm। সপ্তাহে স্বাগত জানাইতে আছি আমাকে চক্করবক্কর বাচ্চিতে। আচ্ছা, যারা যারা আমার লগে জয়েন করে ফেলেছে, আমি আপনার আগে আমার বন্ধুরা পরে, এটা লোকের সবচেয়ে মানে বড় একটা ব্যাপার, মজার একটা ব্যাপার যে কি পরিমাণ ভালোবাসা। এলাকা অনেকের রিলেশন অবশ্য ভাঙ্গা জায়গা, যে মানে তোমার বয়ফ্রেন্ড আমি প্রেমিক রে রাইখা, তুমি কেলেকে ওই জায়গার মধ্যে যা বয়ে থাকো, এটা অনেক ঝগড়াঝাটি চলে আর কি। আমি বুঝি এটা খবর পাই এই ধরনের কিছু। এনিওয়ে এটা ব্যাপার না, গেলেগে আবার আইবো আর কি, আমি কিন্তু কই নাই কে গেলে গাইবো আর কি, মানে গেলেগে আবার আইবো আর কি, ওইটাই বুঝতেছি আমি। একজন লিখছে হাই হ্যালো, আর আমরা অমৃত বোস যুক্ত হয়ে গেছে, শুভ দুপুর জানাইছে। শুভ দুপুর অমৃত বোস, আছেন কেমন আজকে? নিশ্চয়ই আজকে কলকাতায় হেভি গরম, আমার তো তাই মনে হইতেছে, কারণ ঢাকার ভিতরে দেখতেছি হেভি হেভি গরম হয়ে রয়েছে পুরো। আচ্ছা, এদিকে এস এম এস অনেক বন্ধুরা আছেন, তো পড়মু একে একে পড়মু, সপ্তাহে একখানে পড়ন যাবো না। খালি বন্ধুগুলো এটুকু কই যে এস এম এস পড়তে একটু লেট হইলে লোড দিয়া মনে করেন যায়েন গানা, যে আমি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত আছি চক্কর বক্কর বাচ্চি দিলে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় যারা আছে আমাকে লগে আছে, লগে আমাকে বন্ধু জান্নাতুল হীরা, আপনার ভয়েসটা পিচ্চিদের মতো কিউট। ও মা তাই, ও এটা মায়া কম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরি। ওকে, হাই শিবত ভাইয়া, অনেকদিন পরে যুক্ত হয়ে গেলাম জানো ভাইয়া, আমার মনটা খুব খারাপ। সারমিন ফ্রম রংপুর, কেলা কি ইচ্ছে মনের উপরে, মানে রোহিত বেশি লাগছে, কি ইচ্ছে কইতে হবো না, ঘটনা কি? আচ্ছা, লিজা আমগুলোকে জয়েন করছে, লিজা স্বাগত জানাইতেছি আপনারে। আরও আছে আমগুলোকে হিমাদ্রি রংপুর থেকে, স্বাগত জানাইতেছি হিমাদ্রি আপনারে। আরও আছে কিতা খবর মিনহাজ বালানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ওখানেও বৃষ্টি হয়নি? না, আমাকে বৃষ্টি নাই, পুরা রোদে ঠাড়া বড় রোদটা বয়ে রয়েছে আর কি। আমার এখনো সকাল থাকি মেঘলা মেঘলা দেখা যায়। কোন জায়গায় এটা? আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত মেঘ দিছে না। লাকি খান আমগো, লাকি খান লিখছে, লাকি খান আমগো এখানে বৃষ্টি, আপনার ঘরে তো মেঘ মেঘ দেখা যায়, আমগো এখানে কিচ্ছু দেখা যায় না রোদের লেগে, মানে এমন একটা অবস্থা। যাই হোক, একটা ফিল পাওয়া যায় কিন্তু ঢাকার বিভিন্ন জেলার খবর উপর জানলে মনে হয় যে না, ও আমরা আজকে অমুক দেশে আছি, অমুক দেশে আছি, কেউ সুইজারল্যান্ড, কেউ আবার হচ্ছে সাহারা মরুভূমির ওদিকে আর কি। তো যাই হোক, অনেকদিন পর যুক্ত হলাম রংপুর থেকে আমাকে ওলি,
3: ওলির কথা শুনে ভ্রমর আছে।
2: আচ্ছা, আমাকে সালেহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই পর্যন্ত জাগো লোকে কথা হইলো, সবাই মোটামুটি ভালো আছে, দু একজন বাদে, আমাকে সারমিন বাদে, সারমিনের বলে মন খারাপ। আচ্ছা, একজন ডিফেন্ডার ভাই আমার আর খেলতে মন চায় না, আমি বিকেএসপি এর একজন ডিফেন্ডার ভাই আমার আর খেলতে মন চায় না, কি করব? পরের সপ্তাহে কাশ্মীর যাব দোয়া কোরিয়ান খেলতে। হ্যাঁ, খেলবার মন চায় না, তাদের এমনি জোর করে খেলেন দেখে তো জিতবার পারি না, বাদ দেন এগুলো কয়ে দিবেন জানা, খেলতে মন না চাইলে আয়া পড়বেন, কারণ খেলতে হইলে জান প্রাণ দিয়ে খেলতে হইব, দেশের লেগে খেলতে হইব। ওই যে দেশের লেগে বাইরের থেকে মাইসে জানবো দেশের লেগে খেলতেছে না, ভিতরে ভিতরে আমার মন চায় না, আমার লেগে জোরি না, ওয়েট করতেছে, তাহলে ভাই হুদহুদি টিমটারে গালি খাওয়েন না। যাক, হ্যাঁ আমি বিকেএসপি, তবে আমার মনে হয় যে আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে বন্ধু, যদি মনটার একটু স্থির করবার পারবেন, পারেন আর কি, তাহলে আলবত যাইবেন, আপনি কাপড় এবেন, আমরা এটাই দোয়া করি। নিচে লিখছে ভাইয়া জানো, একটা কথা শুনলে হাসি পায়, কোনটা এটা? যারা প্রেম করে তারা শুধু একটা ডায়লগ মারে যে আমি তোমায় ছাড়া বাঁচবো না, এটা যদি সত্যি হতো, সত্যিটা হলে এই দেশে 18 কোটি না হয়ে 9 কোটি হতো, ঠিক বলেছি তো? না, ঠিক কর নাই, এই জায়গার মধ্যে 18 তিন গুণ হয়ে যেত, ঠিক আছে, কারণ ভালোবাসার রেজাল্ট তো বুঝে নেই জনসংখ্যা। যাই হোক, মেঘলা ওয়েদার গরম আছে কিন্তু অল্প। ওকে, মানে আমগো যে বন্ধু অমৃত বোস, ওই জায়গার মধ্যে মেঘলা আকাশ মগার গরম বি আছে, তা আমগোটা তো বেশি কেলে, আমি তো বুঝলাম না আমরা কি করছি রে ভাই ঢাকার মানুষ, আমগো হিনে এত গরম কেলে। আজকে এগুলো কথাবার্তা হইব, আপনি লিখতে থাকেন, আমরা যেই গানে যাবো পয়লা ওই গানটা লোকের প্রীতম হাসানের গান জাদুকর, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কেটে গেল মাস্টার, ফিউজ ফলো যে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

0: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।
1: তারপরে মনে করেন আপনার এই যে নিয়মিত বা প্রতিদিন একদম পর্যাপ্ত পরিমাণে পানি, আর আমরা যে পরিমাণ ঘামি আর কি, আর যে পরিমাণ গরম পড়ে, তো আমরা যদি এই জিনিসগুলো একটু মনে করেন মেনটেন করে চলি, একটু হাঁটাহাঁটি করি ঠিকঠাক মতো, ঠিক আছে, তাহলে দেখবেন যে সবকিছু ঠিকঠাক। না আমরা মনে করেন আগে আগে করুন কি কতটি খামু খায়া, মনে করেন প্যাট পুট ভুড়ি উড়ি বাইরে যাওয়ার পরে যখন আর লড়বার পারি না, স্বাস্থ্য ব্যাপার না, তখন একটু আটন দরকার, নিঃশ্বাস নেবার পারি না, একটু আটা দরকার, এরকম আর কি বিষয়টা। এরপর এনিওয়ে সপ্তাহে স্বাগত জানাইতেছি আরো একবার যারা এই মুহূর্তে জয়েন করছেন আমগো লোক। ফেসবুকে অনেক বন্ধুরা আমার লগে আছে, আমি একটু ওই বন্ধুকে কথাবার্তা করি। আমগো সালিহুর সাইফুর রহমান, আচ্ছা এই সাইফুর রহমান কি লিখছে, সাইফুর রহমান লিখছে লোক বিশাল বড় কথা, সালামু আলাইকুম বস, সপ্তাহে কেমন আছেন? পুরো একটা সপ্তাহে দীর্ঘ বিরতির পর আবারও সবাইকে চক্কর বক্কর বাচ্চিতে উষ্ণ স্বাগতম। দিনগুলো ব্যস্ততার একটা সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল, আপনাদের সাথে আড্ডা আর জম্পেশ গল্পের অভাবটা কিন্তু প্রতিটা মুহূর্তে টের পেয়েছি। অবশেষে অপেক্ষার অবস্থান ঘটিয়ে আমরা আবার ফিরে এলাম একসাথে। ইয়ো, আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের সমস্ত ভালোবাসার বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আশা করি সবার গত সপ্তাহটা অনেক সুন্দর কাটানো, মুহূর্তগুলো দারুণ ছিল। আচ্ছা আপনি এগুলো এমনি কি আপনি বইয়ের লিখেন, ওই জায়গার থেকে দেন আপনি? লিখছে লাস্টারটা মজার, যে এক কাপ গরম চা বা কফি হাতে নিয়ে বসে পড়ুন আর যোগ দিন সবাই বসের সাথে, কিন্তু আমি ভাত খাবো, লাভ ইউ। ওকে সাইফুর, আপনার বন্ধু দিবসের শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা, আমগুলোকে আনায়া আনায়া একটা গান গেয়ে তোমাকে আমাকে শুভেচ্ছা জানাও। আমি একটা গান না, অনেকগুলি গান প্লে করতেছি আপনার লেগে, আপনার শুভেচ্ছা জানাইতে যান। আনোয়ার হোসেন আয়ান, চক্কর বক্কর বাচ্চিতে সকল মেম্বারদের জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা। আপনার এবি বন্ধু, আচ্ছা লিখছিল গিয়া রংপুর থেকে আমগো আনায়া ছিল। আচ্ছা আরও আছিল আমগো সাইফুর রহমান, আরও কি লিখছিল দেই, তুই না থাকলে কার মাথা খেতাম আর কার পেছনে লাগতাম বল, আজীবন এই প্যারাদায়ক বন্ধুত্বের জন্য তোকে ধন্যবাদ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বাহ সুন্দর, এর মানে বন্ধুকে কইতেছে আসলে এটা, বন্ধু না থাকলে আসলে জিন্দগিতে কিচ্ছু নাই, বন্ধু থাকতে হয়। আবার কেউ কেউ বন্ধুরে মনে করেন এমন একটা লেভেল রয়ে যায়, বন্ধু একটা সময় কনফিউজ হয়ে যায় আমি কি আসলে আর বন্ধু না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড, মানে তো বন্ধুরও একটা বাউন্ডারি আছে, বুঝলেন নেই জিনিসটা। আচ্ছা যাই হোক, আমগুলোকে আরো যারা যারা আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে দেওয়া পড়তেছে। আমার মুনতাহা, আচ্ছা ভাইয়া কেমন আছেন? মুনতাহা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? হাই কিউটি প্রাই ব্রো, ইয়ো চলে এসেছি তোমাকে জ্বালাতে, গেস করো তো আমি কে, আপনার গেস্ট আপনি আমাকে ইসানা, ইসানা স্বাগত জানাইতেছি আপনারে বন্ধু দিবসের শুভেচ্ছা আপনারে। আচ্ছা আমগুলোকে আরো যে যে আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইকে নাইস প্রেজেন্টেশন, বাঁচতে থাকুক মনে রেডিও, সেই সাথে চমৎকার সব গান, রায়হান সৈয়দপুর থেকে ভালোবাসা বন্ধু ভালোবাসা। আচ্ছা বেশিরভাগ খাবারই তো ভেজাল ভাই, কি লিখছে আমগো বন্ধু, কি লিখছে, খাবারই তো ভেজাল ভাই, না বেশিরভাগ খাওয়ানো ভেজাল, এরকম তো অনেক ভেজাল ছাড়া খাওয়ানো, এলেগে তো আপনার কয়, যদি বাড়ির সামনে উঠান থাকে নিজেরা যতটুকু শাকসবজি দরকার পড়ে নিজেরা ই করে লইবেন, ওই যে কি বলে রোপণ করে লইবেন, নিজেরা গজায় লইবেন, সমস্যা কি ওই যার মধ্যে। আর আপনি বুঝবেন না আমগো, ঘরের যে মা বোন বউ যারাই আছে এরা কিন্তু ভালো বুঝে এগুলা, ঠিক আছে, তো এক ওদের দেখা লইবেন যে এটা ঠিকঠাক আছে নাকি। আর মনে করেন যে সব ভেজাল এমন তো না খায় তখন থাকুন যাবো না, খাই তো থাকতে হইবে। আর মানুষে মানে ইন্সপায়ার করতে হবে যে না তুমি মানুষের ক্ষতি করতেছ, আপনার পরিচিত অনেকে থাকতে পারে যে ভাই টাকা একটু কম কামান কিন্তু মানুষের সুস্থ রাখেন, নাহলে ও হিসাবে টাকাতে কি করবেন, কই রাখবেন এই টাকা, কব্বর লয়ে যাবেন, লয়ে তো যেবা পারবেন না, এলে হ্যাঁ করে বুঝাই দিব। আর নিজেকে চেষ্টা করতে হবে যেন ভালো খাবারটা খাইতে হয়। এই আপনার কয়েকটা কথা থেকে মনে পড়লো, ঘরের ভিতরে লাল শাক রাঁধছে দেখা কইতেছি শাকের ভিতরেও ভেজাল খাওয়ান যাবে না, বাইরে খাইতেছে ফুচকা কোন ভাইয়া, প্রথম মেসেজ করেছি ভাইয়া বেশি খাইয়া এখন আর হাঁটতে পারতাছি না, এই তো একটু আগেই কইছি কিন্তু আমি এটা, এখন আটন লাগবো না, একটু রেস্ট লন তারপর উঠতে হাঁটেন। অনেকে আবার এইটার মনে করেন একটা চ্যালেঞ্জ হিসেবে না, যে খাইছি প্যাট বইরা খামু লড়বার পারবো না, প্যাটের লেগে থোতা দেওয়া যাবো না, তবে আমি আটটা দেখা দিন মেসেজ আমি কি পরিমাণ হাঁটি, পর আটবার যাই অজ্ঞান করে থাকি, দরকার নাই ওই আটনের। আচ্ছা লিখছে লোকে ইস্টার্ন ওয়েস্ট সিফাত, দ্য বেস্ট, ও খাইছে রে শুক্রিয়া। আচ্ছা আপনি কি লাঞ্চ করে শো করতেছেন? লাকি খান, না লাকি খান আমার এই দিনে লাঞ্চ করতে আর একটু বেশি দেরি হয় আর কি। এই যে এক বন্ধু আয় পড়ছে, অধৈর্য বন্ধু, সবার আগে এসএমএস করেছি বাংলার পড়লা না, ভালো। আচ্ছা ঠিক আছে, ভালোই। কি এটা কোনটা আমগো আমগো, এটা কি আমগো? সিলেটি তোমায় এই কথা লিখছে, সিলেটি তোমা লিখছে এই কথা? হ্যাঁ এটা তো মানবারই বার্তা চিনি, এটা কোনো কথা হলো সিলেটি তোমা? আপনার কি চাই আজকে, রোদ বেশি উঠছে ওনে? আচ্ছা এই জায়গায় লিখছে আমগো বন্ধু, আসসালামু আলাইকুম, গেসে করুন তো আমি কে, কি গেসে করবো বন্ধুকে? আমি একটু রিকোয়েস্ট করি আমার কোনো কুইজ দিয়েন না, যে আমি কে তুমি কে এইটা সেটা দুনিয়ার কথা, নিজের নাম সুন্দর করে লিখে দিবেন। আপনি মানে কি লেগে আমার এখন খুঁজা ভাই করতে হবে? আপনি কি লেগে হুদো দিয়ে আপনার নাম খুঁজার লেগে আমার ব্যস্ত করে ফেলাই দিচ্ছেন? কাহিনীটা কোন তোমার টাকা দিবে না আমার এটার লেগে? কিতা খবর, ভালো আসেননি? আয়া পড়ছি ঢাকা এফএমে, কি বিয়ে করছো আবার একটা ফুরির লগে ফ্রেম করো, ঘটনা কিতা ভাই, বাবিকে খাওয়া লাগবো, সিলেট থেকে সামারা খোয়া দেন, যান খোয়া দেন। ভাইয়া কি মনে হচ্ছে? বলছি আকলিমা ভাইয়া একটা গান শুনান না বন্ধু, গান শুনে ব্যাপার চাচ্ছি না, প্লে লিস্টে গানগুলো আপনি শুনবার পারবেন আলবত। রংপুর থেকে মহিবুল্লাহ হাসনাত, মহিবুল্লাহ হাসনাত কি লিখছে, লিখছে লোক জানিস একটা প্রবলেম পড়ছে। কি প্রবলেম? ঢাকা এফ এম এ কি মেসেজ দিতে চায় কিন্তু ঢাকা এফ এম এর নম্বর জানে না দিতে বন্ধু। আরে এই প্রবলেম, তুই ঢাকা এফ এম এ কল দিয়ে নাম্বারটা জেনে নে, মজা হয়েছে। 01841904 কি হয়েছে তোর, সরি 904904 ঠিক আছে, 01841904904 এটা রকম নম্বর। নিশি লিখছে ভাইয়া জানো অমর ইসায় রিদম ভাইয়া আসার কথা শুনে ঘুম না গিয়ে শুনছিলাম, রিদম ভাইয়ার কাহিনী শুনে যে ভয়টা পাইছি, এখন একা ঘুমানো তো দূরের কথা, এখন আম্মুকে যদি বলি তাহলে বকা দিবে, তাই আমার ভাইয়া লিওন ভার্সিটি থেকে বাড়ি এসেছে, ভাইয়াকে বলেছি আমার রুমে ফ্যানের তার ছিঁড়ে গেছে মিথ্যা বলে এখন। আচ্ছা এত বড় মেয়ে ভাইয়ার সাথে ঘুমায় আমার ভাইয়া অনেক ভালো, আমি যখন রাগের মাথায় কোনো বলি তখন আমার ভাইয়া আমার কি কোলে নিয়ে ঘুরতে থাকে আর বলে আমার মিষ্টি। তা হ্যাঁ তো ভাই বোনের সম্পর্ক তো এরকমই হবে, সমস্যা কি? আপনি এইভাবে করবেন কিন্তু আমার কথা লোকে যে জায়গায় আপনি ডরান, আপনি ওই জায়গার মধ্যে ভূতের কাহিনী হুনার দরকারটা কি, মানে কি করবার চাইতেছেন? এর মানুষ তো গল্প হুই না, তারপরে দেখা গেছে যে এটা মনের আরো সাহস বাড়া জানে, এইগুলো এগুলো হইতে পারে তখন আমি এইটা করবো ওইটা করবো, এই পর্যন্ত দেখলাম না কেউ ভূতের ছবি দেখা বা ভূতের গল্প হই না, কেউ একটু স্ট্রং হয়েছে ভূতের গল্প হই না, ও মা যে জায়গায় উয়ে নিজে শটা নয় হয়ে থাকতো খাটের ভিতরে, এখন শরীর থেকে মাথা মানে খাটে মাথা থেকে খাটের নিচে যে কেউ আছে নি বইয়া, তাহলে এরকম কনফিউশন আমি কেলে ঢুকামো। আর যেহেতু রিদমের গল্প এরকম হয়েছে, রিদম রনি সাফি অগ্রহ করবেন যে আমরা যারা যারা ডরামু আপনার নাম করে পাহারা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন সোজা গেছেন গা, মানে সরি তাহলে আমরা সোজা যাবো আর কি। যাই হোক ও ভাইয়া দিল মন ভালো তো, আমাকে মনে আছে তো সাফা তিতল, অনেকদিন পরে লিখে সাফা তিতল, আপনি নিয়মিত তো লিখেন না। আচ্ছা লিখছে জান্নাতুল হীরা ভাইয়া জানেন গতকাল রাত থেকে কারেন্ট নেই, আপনি আসার সাথে সাথে কারেন্ট চলে এসেছে। আরে কি অবস্থা, আপনি অনেক ভাগ্যবান। আমি ভাগ্যবান না আপনি ভাগ্যবান? আমার হুনতে যা আছে কি কয়, হ্যাপি ফ্রেন্ডশিপ দে হীরা। আচ্ছা আরো আছে আমগুলোকে, সালিহুর রহমান ভাই আজ এখানে কাজ, কাঠ ফাটা রোদ, আপনার কাকা আমার মামা করা ডিউটি করছে, তার মাঝে এখন মেক সাহেব এসে জোরে জোরে বৃষ্টি আপাকে ডাকছে, আপায় কি শুনবে, কি মনে হয় আপনার, আপনারা কোন? এরকম একটা ভারতীয় একটা চ্যানেলের ভিতরে এরকম যে আপনারই দিত যে কি জানি চ্যান্সে সোমা হয় তো জাগ যাইয়ে, মানে এইটা যে ঘুমায় তো হ্যাঁ ওইটা যে তোকে মনে করেন যে, এবং এমন ভাবে মনে করেন যে টেলিভিশনের সামনে আতুটা ওটা করতো যে ওই খুনি আপনার ঘরে নাই তো, আপনার অমুক জায়গায় নাই তো, এখন মানে ঘরের ভিতরে যে থাকতো যে দেখতে থাকতো হ্যাঁ নিজের আপন ভাই বোন বাপারে সন্দেহ করা শুরু করতো, ওরা ক্রিমিনাল না তো, ওরা জন্য কইতাছে ঠিক আছে। তো এটা ইয়ে থেকে মনে পড়লো, আতখা শেয়ার করে ফেলেন, এরকম যেই কথা আইব দিলের ভিতরে শেয়ার করে ফেলাবেন। আচ্ছা আমগুলোকে সিফু ভাই, আমি রবিউল রংপুর থেকে, আমরা চার বন্ধু একবার মাদ্রাসায় একটা কিউট মেয়ে ভর্তি হয়, মেয়েটা সবার পছন্দ হয়, মেয়েটাকে নিয়ে মারামারি করে আমরা আজকে আলাদা, এই জন্য আমরা ভাইয়া সবসময় বলি কখনো প্রেম করো না, কে প্রেম করো আপনাকে নিজেকে ধৈর্যের সমস্যা, নিজেকে চয়েসের ভিতরে সমস্যা, এর লেগে প্রেমের উপরে চাপাইতেছেন কে লেগে? আপনি অনেক প্রেম তো আছে, দেখা মাত্রই প্রেম হয়ে গেল গা, কইল প্রেম হয়ে গেছে, বিয়া শাদী হয়েছে, পোলাপান হয়ে গেছে গা, এখন পোলাপানের ঘরে নায়নাত করে লেগে মানুষজন ওয়েট করতেছে, হ্যাঁ লেগের কাছে তো প্রেমের হোম না, একটা মানুষ দেখে আপনারা চারজন পাগল হয়ে গেলেন গা, এটা তো সমস্যা আপনার মধ্যে প্রেমের মধ্যে না তো, আপনি দুইটারে মিলাইতেছেন গে বন্ধু, এ কি যাই হোক, অনেক কথাবার্তা কয়ে ফেলাইলাম, দিলে কিছু লইন না, লইলে লইবেন, আপনার দিলাম আর কি, মানে যেটা লোকের কথা একটা গানে যাবো, আর্মি ওয়াইন হাউসের গান জাস্ট ফ্রেন্ডস। এই বন্ধু দিবসে আপনার লেগে গানটা শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আচ্ছা, এই সুর, এই সুরের, এই মিউজিকের, এই সুরের এই জায়গাটা আমি পারি না, সরি। যাই হোক, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 সিফাত, আপনার লগে আছি ঢাকাই আসো চক্কর বক্কর বাচ্চিতলে, যেটা প্রতি রবিবারে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি পায়ে যান ঢাকা এফএম 90.4 এ। তো সিফাত আপনার লগে থাকবো একেবারে বিকাল 5টা পর্যন্ত। এই মুহূর্তে চলতেছে আমগো পয়লা ঘন্টা, 2:42 এই মুহূর্তে সময়। আর এদিকে আমগো যে যে বন্ধুরা লিখছেন, বন্ধুর কথাবার্তাগুলি যতই পড়ি ততই কেলে জানি কম হয়। ওহ, মিলাই তো শুক্রিয়া, ইটস ওকে। আচ্ছা, আমগুলোকে যারা আছে আমরা এখন কথাবার্তারই পড়ব, আমগো হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুকে আছে, এসএমএস এর মাধ্যমে আছে, সবার কথাই পড়ব, টেনশনের কিছু নেই। বন্ধু দিবসে কি করতেছেন, কোন বন্ধু কি গিফট করলো, বা আপনি কিছু করলেন কিনা, ঝগড়া লাগছে কিনা, সবকিছু জানাইবার পারেন। ভাইয়া এটা কি লিখছে আমগো বন্ধু, হ্যালো আমার ঢাকায় বন্ধু, তুমি সো আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আজকের বন্ধু দিবসের শুভেচ্ছা। আমগো জাকারিয়া সিলেট থেকে, জাকারিয়া আপনার এবি শুভেচ্ছা। এ জায়গায় আছে আমগো বন্ধু হাজির হলাম নীলফামারি থেকে, কেমন আছেন বন্ধু? নাম তো লিখেন নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউদা লিখছে কি, অনেক কিছু লিখছে। আচ্ছা, জানেন ভাইয়া আমার কাছে মনে হয় কি, সুখে থাকলে যাদের ভূতে গেছে, এটা তো আমরা পড়ছিলাম, এটা রিসেন্ট, আজকে কোনটা করছেন? কিছু মানুষ আছে যারা আমাদের মতো সিঙ্গেল মানুষ দেখলি বলে কি তুমি এত বড় হয়েছো এখনো প্রেম করনি। আমি বুঝি না ভাইয়া, আমরা প্রেম না করলে তাদের কি, মানে আমাদের সুখটা কি তাদের সহ্য হয় না, নাকি নিজের সাথে আমাদেরও ডুবাইতে চায়? আচ্ছা, এটা গেল একটা। পরে আবার লিখছে সেদিন তানহাপুর গল্পটা সেরকম ভালো লেগেছে, আমি তো অনেক শখ খেয়েছি তানহাপু ম্যারিড শুনে, এখন মনে হচ্ছে অনার্স শেষ করে আমার বিয়ে করে ফেলো। এখনো করেন নাকি আপনি অনার্স লেগে পড়েছেন? আরে ও, তাহলে আপনার দুইটা মানে ইনবক্সই তো দুইটা লোকের সাংঘর্ষ হয়ে গেল না, একটা কইলেন যে নিজের সাথে আমাদেরও ডুবাইতে চায়, তারপরে ও আচ্ছা এটা প্রেমের কথা করছেন, আর একটু লোকের বিয়ের কথা শুনেন। ওইটা যারা এরকম কয় আপনি কবেন কি যে মানে প্রেম কি একদম জায়েজ, মানে করতেই হবে এরকম কোনো কথা আছে কোনো জায়গার মধ্যে? আর যখন বিয়ের সাথে সময় বিয়ে করে ভালো, এক কথা উত্তর দিয়ে দেবেন সমস্যা কি। হ্যাঁ তো শুনেন, প্রত্যেকটা মানুষ নিজেকে মতো করে কথা কবে, এটাই তো স্বাভাবিক। অ্যান্ড হ্যাঁ, ও যদি আমি কি এক্সপেক্ট করি এটা মানে ওইভাবে কথা কয়, তাহলে তো সব আমার খেলার পুতুল হয়ে গেল, বুঝেন নাই? আমরা যে 10 জন মানুষের লোকে চলি, 10 জন মানুষ 10 স্টাইলে কথা কইব, এই 10টারে মনে করেন কম্প্রেস করে আমগো দিলের ভিতরে নিয়ে ওই লোকে আমগো মুনসিয়ানা, বুঝছেন? সো এটা নিয়ে সাউদা, এটা নিয়ে মন খারাপ বা মেজাজ খারাপ করেন কোনো কিছুই হয় না। ও এম জি কিছে, আই জাস্ট ক্যান বিলিভ মাই ইয়ার্স, হাউ ইজ ইট পসিবল, তুমি আমাকে কেমনে চিনলা আগের এসএমএস দেখা। সাথে আছে নীলফামারি থেকে রানা, বন্ধুর কাছে টাকা ধার চাইলাম। আচ্ছা, ওই টাকা না দিয়া ফেসবুকে আছে আমরা, এই এই এইটা খুব ভাইরাল হইতেছে এই মুহূর্তে, আমি গত 2 দিন ধরে দেখতেছি এটা। ওটা লোকে যে বন্ধুর কাছে আসলে টাকা চাইছিল, তো ওই বন্ধু মন মানে লিখছে যে ফেসবুকে পোস্ট দিছে যে রানার আইডি হ্যাক হয়ে গেছে, টাকা চাইলে কেউ দিস না, উল্টা নিজে তো দিলই না আর সত্যের না করে দিল। আচ্ছা, এর এখন কি করা যায়, আজকে কোন ফোন কি কোন করবো না, আজকে বন্ধু দিবস তাই কালকে কি করবো? আচ্ছা, আজকে কোনো কিছু করবো না, কালকে বন্ধু দিবস, এটার মধ্যে আপনিও স্ট্যাটাস দিয়ে দেন, যেহেতু পোস্টের মাধ্যমে আছে, পোস্টের মাধ্যমে আপনি এর লোকে যুদ্ধ করেন, তাই না? এর এর বাইরে যাওয়াটা আসলে ঠিক হবো না, আর আপনি মারামারি করতে যাবেন, হ্যাঁ দেখা গেছে মামলা করে দিব, দরকার আছে? আচ্ছা, এই জায়গায় আমগো এসএমএস এর মধ্যে যে বন্ধুরা আছেন, অনেক অনেক এসএমএস পড়ি আমরা। ভাইয়া তোমার খালি গলায় আন্দাজে কারাম গানের প্রথম 2 লাইন, ওরে বাবা এটা অনেক কঠিন গান, 2 লাইন সেভাবে মানাবে যদি অসুবিধা না হয় তাহলে গে শোনানোর অনুরোধ হল। এই গানটা রিকোয়েস্ট আমার মানে আমার নিজের বইনি, এটা মানে করে রাখছে মনে হয় আরো প্রায় 6 মাস আগে, যে ভাইয়া এটা একটু কইরো। এখন আমি কর্ম কর্ম করে আমার আর করা হয় না, আর পরবর্তীতে যে ভার্সন হচ্ছে ওইটা শোনার পরে আর করতে ইচ্ছা হয় না, মানে গলার তার তো ছিঁড়ে যাবো গা। জানি আছিল গানটা, वो भी अपने न हुए दिल भी गया हाथों से। এটা অনেক অনেক হাই পিচ, আমি যেটা আমরা যেটা ঢাকা এফএম 90.4 শুনি, এটা অবশ্য হাই পিচ হওয়ার কারণও আছে, কারণটা হলো এটা হাবির ভয়েস ইউজ করা হয়েছে, এবং হাবির ভয়েস রে মানে এআই এর সহযোগিতায় আরও অনেক বেশি হাই করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি কোনো নর্মাল মানুষের পক্ষে অনেকটা ইম্পসিবল। এটা যদি নুসরাত ফতে আলি খান বা এই টাইপের যে সালমান আলী এই টাইপের যে সিঙ্গারগুলো আছে, এরা হয়তো বা ওই জায়গায় গিয়ে টাচ করতে পারবো। তুর্য ফ্রম রংপুর, আপনাকে চেতাতে পারি নাই, আজকে থেকে চেতানো শুরু করলাম, কি রাগ করলা? আর আমি স্পেন সাপোর্ট করি মুসলমান বলে, স্পেন মুসলমান নাকি ইয়ামান মুসলমান? যাই হোক, আপনি আবার এটা এটা নিয়ে একটু আর একটু পড়াশোনা করবেন, তাহলে ওই হিসাবে আমাকে সবটাই আমরা ইরান সাপোর্ট করবো, ইরান দল, কারণ এটা ফুললি মুসলমান, আর স্পেনের কিন্তু সব মুসলমান না,
লামিন ইয়ামালের লোক মুসলমান, বাকি হয়তো আরো দু একজন থাকতে পারে, কিন্তু স্টার প্লেয়ার হিসেবে ওই মুসলমান, বাকি সবাই কিন্তু সবাই যে ইসলাম ধর্মের বা মুসলিম আমার আমি তো জানি না অ্যাকচুয়ালি। আপনি এলাকায় করলাম যে আর একটু পড়াশোনা করবেন, আপনি যে কারণটা দেখালেন এই ফুটবল ক্রিকেট এইগুলো কোনো কারণ হইবার পারে না, মানে যেহেতু কারণটা দেখেছেন এলিয়া কইলাম যে আপনি একটু সঠিক, কারণ আমি শিওর আপনি এই জায়গায় যেহেতু লিখছেন সব জায়গায় আপনি তর্ক করেন, এই মিথ্যা তথ্য হলে তর্ক করেন পরে ধরা খাইবেন। যাই হোক, রংধনু আছে রঙের টানে, প্রেমিক আছে প্রেমের টানে, সিফাত ভাই আছে বন্ধুদের আছেন বন্ধুদের টানে, ওহো করা করা। আচ্ছা কেমন আছো ভাইয়া? আমরা দুই ভাই বোন তোমাকে শুনছি, তুমি অনেক মজার কথা বলো ভাইয়া, তোমার একটা ডায়লগ বলো জাদুস্টু, এটা লেগে তো প্রশংসা করতে হবে, আমি জাদুস্টু হুদ হুদি কিলে হুকুম, তবে আপনাকে দুই বোনের দিলের থেকে স্বাগত জানাই দিচ্ছি, অনেক অনেক শুক্রিয়া দুই ভাই বোনের আর কি, মজা লাগে লাগবই তো কানে যে ঢাকা এফ এম, শুক্রিয়া শুক্রিয়া। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আর বাকিরা সবাই কেমন আছে? তানিয়া তানিয়া এই পর্যন্ত তো সবথেকে ভালোই দেখলাম, খালি একজনের পাইছিলাম সারমিনজার বলে মন খারাপ হচ্ছিল, এখন কি অবস্থা জানি না। আচ্ছা লিখছেন, হ্যালো সিফাত ভাই, আমি রুদ্র সিলেট থেকে যুক্ত হয়ে গেলাম অ্যান্ড হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রুদ্র। রুদ্র কোয়া ছিলেন এতদিন দেখলাম না দিহি। আচ্ছা ওনারা ভালোবাসা বান্ধব নিজের গল্প বলে দিল নির্দ্বিধায়, আপনি কেন আসছেন না? তো আমার জিন্দগিতে ভালোবাসার এত এত গল্প, আমি কোনটা ঘুম এলে আমি আইনা। আচ্ছা আমি অনন্য ঐসি বলছি, মাথায় কিছু আসছে না, কি লিখব বুঝতে পারছি না, আজকে অনেকদিন পর মেসেজ দিব বলে রিচার্জ করেছি বাট কিছুই মাথায় আসছে না যে কি লিখব, সবাইকে ভালো ভালো লেখা লিখে এখন আমি কি করব বলেন, একটা থেরাপি দেন। সুন্দর কথা লিখছেন আমগো ঐসি, ঐসি আপনি যেটা করবেন, আজকে বন্ধু দিবস, বন্ধু করলে কোনো স্মৃতি আছে, মজার কোনো কথা, যেই কথাটা মনে করেন সবথেকে হলে উপকৃত হইতে পারে, তো সাবধান হইবার পারে, যে কোনো কিছু হইবার পারে, বন্ধুগুলো যে কোনো স্টোরি আপনি শেয়ার করার পারেন। এখন ভাইয়া আপনি কি কি বুঝি নাই, কিউট ভাইয়া আমি জান্নাত ভাইয়া, আপনি কি মেনে চলেন, কোনটা মেনে চলেন, মানে ওই যে বিশুদ্ধ পানি খাওয়া এগুলো, এগুলো তো মেনে চলি, তাছাড়া আর কোনটা আমি বুঝি নাই, তো প্রশ্নটা লগে লিখবেন না। একজন লিখছে দিহ দিহ দিহ কি এটা, ঢাই দাই লিখতে লিখছিলেন আপনি ভাইয়া? আছে গোসল পুকুরে গোসল করছে থ্রি ইয়ার্স পরে, ভুলে যাই নাই, ওকে লিজা থ্যাংক ইউ, আপনি ভুলে যান নাই, নিয়মিত লিখলে আরো বেশি খুশি হমো। এ জায়গায় আমগো বন্ধু আছে, তাহলে শুনো কি হয়েছে, আমার মন খারাপের কারণ গতকাল আমার ফ্রেন্ডকে বললাম হাই মিতু কেমন আছো, তো আমার ওই এর ফোন সব কি নম্বর ডিলিট হয়ে যায় তাই আমাকে চিনতে পারেনি, তো মিতু আমাকে বলে আপনি কে, আমি তখন ভাবলাম ওর সাথে একটু মজা নেই, ওকে বলি আমি তোমার প্রিয়তম, যান আমাকে এখন চিনো না জান, এরকম আরো অনেক ফাইজদামি করি, সেই মেয়ে আমাকে যে ভাইয়া কি ভাইয়া ভাষায় বাসায় এসে প্রায় সেই ভাই এস এম এস করে, আমি সেই এস এম এস খেয়াল করিনি, মিতুকে এস এম এস দিতে যে আমি ওই ভাইয়ার কাছে এস এম এস এস এম এস চালাই। আচ্ছা জান তুমি কি আমার সাথে কি বছর রাগ করবা না, অনেক স্পেলিং মিস্টেক আছে বন্ধু, মিলাইতে মিলাইতে আজকে আমার পাঁচটা বাজবো, পরে ভাইয়াকে বললাম যে আমার ফুফাতো বোন তার বয়ফ্রেন্ডকে এস এম এস দিতে গিয়ে তোমার কাছে দিয়ে হচ্ছে কোনো রিপ্লাই করেনি, তো রিপ্লাই না করলে নাই, আপনি তো কয়েই দিয়েছেন যে জায়গার মধ্যে ভুল হয়েছে যার মধ্যে, তারপরে যদি কেউ মুখ গোমরা করে বয় থেকে থাকবো, হ্যাঁ মুখ হ্যাঁ গোমরা করেছে আপনার কি, থাকুক হ্যাঁ এমনি, আপনি তো আপনার জায়গা থেকে ক্লিয়ার করছেন করেন নাই তো নিশি ভাইয়া, আমাদের রংপুরে আকাশের অবস্থা ভালো না, আকাশ চেঞ্জ করেন, খুললে অন্য গিলাপ লাগে, সরি এটা তো আকাশ সরি এমন যে বিশ্বাস চাদর দিয়েছেন। আচ্ছা ভাইয়া তুমি কল রিসিভ করছো না কেন, ও মা গো আমরা কল রিসিভ করবো, এটা কবে কইছি বন্ধু, আমরা তো সবসময় কই যে কল করেন না, সবসময় এস এম এস করেন, কল করতে করতে একসময় ব্লক হয়ে যাবেন, পরে দেখা গেছে যে ওই যে এস এম এসও করা পড়েন, এলে বন্ধু আমি কই সব বন্ধুগুলি কই যে কল না, আপনারা আপনার কথাবার্তাগুলো এস এম এস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে কিন্তু পাঠাতে পারেন, কল দিলে বন্ধু এটা আস্তে আস্তে একটা স্বয়ংক্রিয়ভাবে জিনিসটা ব্লক হয়ে যাবো আপনার নাম্বারটা, বুঝছেন তো, এর লেগে ওটা করান যাবো না। তো এই মুহূর্তে যে গানটা যাবো, গানটা খুবই জনপ্রিয়, খুবই আমগো দিলের লগে কানেক্টেড, ওটার লগে গত মানে এই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান, ওই সময় এই গানটা একদম পুরা একদম অন্যরকম একটা শক্তি যোগাইছিল, যদিও আজকে অগাস্টের 2 তারিখ, মাগার ওই সময়ের যে আন্দোলনটা চলতেছিল একদম পুরো 36 দিন টানা 36 জুলাই পর্যন্ত, সো সেই ক্ষেত্রে আলবত আমরা ওই ইজার মধ্যে আছি, আমরা ওই মাসের মধ্যেই আছি, আমরা আলবত সম্মান জানাই, শ্রদ্ধা সাথে স্মরণ করি সকল শহীদ হওয়া ছাত্র জনতারে, এবং যারা আহত আছেন এখন সুস্থতার লেগে দোয়া করি। তো যে এই গানটাতে যেতেছি, গানটা হলো গিয়া সোনো মহাজন বাই শূন্য, হুন তো থাকেন লগই থাকেন ঢাকা এফ এম 90.4।

Act Nation, Act Station. আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: নয়া ঘন্টায় স্বাগত জানাতেছি আপনার বন্ধু সিফাত। আর আপনি এই আপনি যে আয়োজনে আছেন, আর আয়োজনটার নাম হইল গিয়া চক্কর বক্কর বাতচিত। তো এনজেটে লোকের কথা, এই চক্কর বক্কর বাতচিত চলবো কিন্তু একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত। তো যত যত কথাবার্তা আছে 01841904904 এই নম্বরটাতে সুন্দর করে আপনি পাঠিয়ে দিবার পারেন। আর এই যে আমার কিছু কিছু বন্ধু, একজন বন্ধু মনে হয় সম্ভবত ফারজানা বন্ধু, আপনার এই যে কর পর আপনি কিন্তু কন্টিনিউ আর কি দেখা গেছে যে কল দিতেছেন, আপনি কিন্তু ব্লক খাই যাবার পারেন। পরে কিন্তু আবার সমস্যা, মানে আবার পরে কয়েন না যে ভাই আপনি এরম করলেন, আমি কিছুই করবো না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবো। তো এই লেগে আমি কইতেছি যে আপনার, আমরা চাই আপনার কথাবার্তাগুলো আপনি সুন্দর করে পাঠিয়ে দেন আমার কাছে SMS WhatsApp এর মাধ্যমে। আরও বেশ কিছু বন্ধু আছে, সব বন্ধুকে উদ্দেশ্যে কইতেছি, আমি জানি না হয়তো আপনারা হুনতাছেন অথবা হুনতাছেন না, যদি হুই না থাকেন তাহলে আলবত আপনার কথাবার্তাগুলো SMS বা WhatsApp এর মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন, লিখা কলের মাধ্যমে না। আচ্ছা, এই জায়গায় যারা যারা আছেন এক কথাবার্তাগুলো একটু পড়বো আমরা, আমগুলোকে অনেক বন্ধুই আছে অবশ্য, বলছিলাম যে পড়বো। আমগো লোক আছে নীলফামারি থেকে রানা আছে, আচ্ছা নীলফামারি থেকে রানার কথা আমরা পড়ছি। আর এদিকে আছে আমগুলো বন্ধু সাইফুর, সাইফুর কী লিখছে একটু দেখি বস। আচ্ছা লিখছে স্পেনে আরও দুই তিনটা মুসলিম আছে বস, একটু খোঁজ নিয়ে দেখুন। আমি তো এটাই কইলাম যে আমার জানা মতে ওই জায়গার মধ্যে ইয়ামাল হলো গিয়ে আপনার সবার প্রথমে আর কি, আমি ওরে চিনি, আরও দু একজন থাকবার পারে, আমি তো এটা কইছি, আপনি মনে হুনেন নাকি ওই লাইন। আর দ্বিতীয় কথা হইলো গিয়ে ওইটা তো মানে উনি যেটা কইতে ছিল লোকে ইসলামিক দল হিসাবে আর কি ওইটা, তো আমি এটা কইলাম যে ওইটা তো এরম দল না। আচ্ছা বস পুরো শরীরের কসম দাঁড়িয়ে পশম দাঁড়িয়ে গেছে গানের মিউজিক সোনো মহাজনটা শোনার সাথে সাথে। ইয়াস, গানটি আসলে এরকম সাইফুর, শুক্রিয়া বস গানটা প্লে করার জন্য, আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু লগে থাকার লেগা। আচ্ছা আমগুলোকে ধুর, আমি ভাবলাম তুমি ম্যাজিক জানো, বাই দ্য ওয়ে সেদিন রিদম ভাইয়াকে ব্ল্যাক ডায়মন্ড বলেছিলাম, কি যে খুশি হয়েছে, কি যে খুশি হয়েছে। পরে দিয়ে বাইরে যাই ঝর্না ছেড়া কান্তা ছিল, পরে আমি বাইরে কবার তুলেছি, না না ভাই আমি কান্তাছি না, চোখে মুখে পানি, আর আপনার খুশি হয়েছে, ছেলেটা একটু চাপা স্বভাবের আর কি। যাই হোক ভাইয়া, আমি একটা নতুন দোকান দিয়েছি, আমি চাই আপনি আমার দোকানের প্রথম কাস্টমার হবেন। আচ্ছা ঠিক আছে বুঝছি, এটা পুরান যোগ বন্ধু, আমার মতে যার যেটা ব্যবসা এর প্রথম কাস্টমার এর নিজের হওয়া উচিত, কারণ এর নিজের বোঝা উচিত যে একজন কাস্টমার হিসেবে আসলে আমার কী ধরনের বিহেভ করা উচিত এবং কী ধরনের সার্ভিস পাওয়া উচিত। তো ওই হিসেবে বন্ধু আমি রিকোয়েস্ট করবো যে আপনি আপনার দোকানের প্রথম কাস্টমারটা হন। আচ্ছা এদিকে আছে লোকিয়া, আমগো বন্ধু কেটা কেটা আছে একটু দেখি, আমি SMS তো আছেই অনেক বন্ধু। রাফান লিখছে হে কী অবস্থা, ওই যে আলুর বস্তা এই মানে আর কি, ভালো আছি আর কি, ওরকম ওরমই তো আছি, আপনি আছেন কি মন সলদিল ভালো। বন্ধু দিবসে কী অবস্থা, আমার বন্ধু দিবসে আমার একটা পুরান কথা, অনেক বন্ধু হয়তো বা তন হুনে নেই এমন কই, আমার একটা বন্ধু ছিল, বন্ধুর নামটা কইলাম না, অবশ্যই কি বন্ধু ছিল এটি তো আমার মন নেই। আচ্ছা যাক বন্ধুই আছিল স্কুল লাইফে, আমি জানি না আপনাকেও স্কুল কলেজ লাইফে হয়তো এরম বন্ধু থাকে, মনে একটু বেশি আপন হয়ে যাকে থাকে না, কিছু বন্ধুরা আপনি মনে করেন আপন করছেন কিন্তু হ্যাঁ একটু নিজের থেকে বেশি আপন হয়ে গেছে ওরকম টাইপের। যেমন এক বন্ধু আছিল, হ্যাঁ সবসময় আমি জিন্দগিতে কোনোদিন টিফিন খাইতে পারতাম না ওর লেগে, মানে একটা আছে না যে বন্ধু দেয় অথবা আমি কইতাছি যে নে বন্ধু খাই চল একসাথে খাই, এটার কোনো প্রয়োজনই পড়তো না। মনে করেন টিফিন ক্লাস হওয়ার 10 মিনিট আগের থেকে ওই বাইরে একারে থাকতো, টিচার বাইরে এলে ওই ঢুকবো, ঢুকে ওই আমারটার মধ্যে অ্যাটাক করবো, তো আমিও কিছু কইতাম না যে কষ্ট পাইবো থাক দরকার নাই এটা সেটা, আমার কিন্তু ওই জায়গায় কষ্ট হইতো কারণ আমি তো খাই নাই, তো চুপচাপ বয়ে থাকতাম, দেখতাম ওই খাইতো ওই দুনিয়ার আজাইরা কথাবার্তা মনে করেন, যতটা জানোস কি হয়েছে, কি হয়েছে আব্বু না এটা করেছে ওইটা, এটা আমার জন্য তুই আমার টিফিন খাইতে খাইতে কইতে আসুসকে লেগে। আচ্ছা ঠিক আছে, তো আমি তো অন করলাম না, হাসি হুসি দিয়ে লইলাম, আচ্ছা ঠিক আছে খাইতো খাইলো খাইলো খাইলো। তারপরে একদিন আতখা টিফিন লই আইছি আমি, আওয়ানের পরে উইয়া অ্যাজ ইউজুয়াল ওর মতো করে খাইলো, তারপরে মানে আমি যেদিন ওদিন যে বাইত গেলাম, বাইত যাওয়ার পরে আমার আমি আমার কইতে চাই আব্বু আমি সরি, আমি তুমি তো এটা খাও না এটা ফালাই দিচ্ছো, আমি কী করছি, ওইটা তো ওই নষ্ট হয়ে গেছে, নুডলস না কি জানি আছিল একটা নষ্ট হয়ে গেছিল, আয় হায় করছো কি। পরে তিন চার দিন ওই স্কুলে আয় নাকি আমার ওই বন্ধু, তারপরে তিন চার দিন তো আয় নেই, তারপরে মনে আইছে, তারপর আর আমার লগে আর খুব একটা কানেকশন নাই, টিফিনও খাইতে আয় না, কি হয়েছে আমি জানি না, আমি জাস্ট আমি ওরে আর পাই নাই ওরকম ভাবে। তো আমি এই গল্পটা কওনের মানে মূলিত লোকে শুনেন, বন্ধুত্ব তো থাকবোই, আমরা অনেক সময় আমরা বন্ধুত্বের একটু বেশি এক্সট্রাই করি। আরেকজন বন্ধু আমার আছিল, হ্যাঁ মানে জোর করে এই বন্ধু হয়েছে, আমি আর আপনি আপনি করেই করতাম, তো উনি আমারে কইলো যে না তুমি আমাকে তুমি করে কইবা, আমি আমাকে তোমার আমার চেয়ে অনেক বয়স্ক, মানে বয়স্ক লাগে না মানে তুমি আমার সিনিয়র হইবা বা আপনি আমার সিনিয়র হইবেন, উই আমার জোর করে আমার ভাই যে আমার বন্ধু হইয়া ছাড়লো, মানে নাই কিন্তু তো এই লেগেই কই যে জীবনের অভিজ্ঞতা থেকে যে জোর করে বন্ধুত্ব হয় না, তবে না ওই এটা তো মজার ছলে কইলাম, ওই ভালো মানুষ, আমি তো নাম কই না, ও না না ওই আগেরটাই ঠিক আছে, নাম তো কই না, কারে কইছে এটা বুঝা যাবো না। আচ্ছা এখন যেটা লোকের কথা, আগের গল্পটা যে লেগা কইলাম ওটা লোকের বন্ধুত্ব বন্ধু থাকবে, কিন্তু অ্যাটলিস্ট একটা মিনিমাম মানে ম্যানার্স তো থাকবো, যারা বন্ধু আছে ঠিক আছে তর্কি পেট ভরা অথবা চলাই খাই আমার তো খিদা লাগছে অথবা ইত্যাদি ইত্যাদি, এটা গিয়ে আপনি নিজের মতো করে যদি সবকিছু লয়ে লেন তখন কিন্তু একটা সময় আপনি আপনার নিজের লেগে অপমানের দরজাটা খোল্লা রেখে দিলেন, অপমান আইব আপনি সহ্য করবেন ঠিক আছে। এখনই তো ওই বন্ধু আইলে আমি অবস্থা খারাপ করে এলাম, অর্থ পাইতাছি না আমি খুঁজছি, কেউ জানলে জানায়েন তো ও স্যার আপনি কেমনে যাবেন, নাম ঠিকানা কিছুই তো কই নি। আচ্ছা বাদ দেন, বন্ধু দিবসের শুভেচ্ছা সব বন্ধু গো, আনন্দ রে অনেকদিন পরে দেখলাম, সময়ের সাথে জানি না কি হয়তো পরিবর্তন হয়ে যাবি, তবুও বলি ভুলে যেও না আমায়, সিফাত ভাই, মুকুল ভাই, সাইফুর আর সকল ঢাকা ফ্যাম বন্ধু ও কলা কৌশলীরা অনেক অনেক সুক্রিয়া আনন্দ। তবে আপনার কি ইচ্ছা আপনার কন্তু, আপনি আইন না কিনলে আপনার নিয়মিত পাই না কিনলে নিয়মিত থাকা উচিত। উম্মে রায়হান শেষ পর্যন্ত চুপচাপ সাথে আছি, কেমন সিফাত ভাই কেমন কে কি আবার বন্ধু দিবসে চুপচাপ থাকবেন গেলে কি ইচ্ছা আপনার, কোন কি দিলের ভিতরে কোনো কথা থাকলে এটি জানান। জাকারিয়া হোসেন বন্ধু দিবসের শুভেচ্ছা জানাইছেন, ওকে লামিয়া জান্নাত আছে আমগুলোকে লিখছে, আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে আপনার শো শোনার লেগে, তো চক্কর বক্কর আইসা আমার মাথা চক্কর দিতেছে, এখন কি করবেন, একটু বিশুদ্ধ পানি খান, পানি পুনি না খায় আয়া এই জায়গার মধ্যে বয়ে মাথা ঘুরায় চক্কর বক্করের দোষ দেন, আপনি পানি খান না কে লেগা। ওই যে কিছুক্ষণ আগে আমরা একটা গল্প করতেছিলাম, আপনি দেখবেন প্রেমের মনে করেন ছ্যাক খাইছে হ্যাঁ 10-12টা নিজের দোষের কারণে, হয়তো গিয়া একটা হুদে একটা মনে করেন ভেটকি বাঁচার মতো ভেটকি দেওয়া থাকে, অথবা যতটুকু দায়িত্ব পালন করার অতটুকু করে না, কথাবার্তাও হয়তো ওইভাবে করে না, দেখেছে পুকটন করে হ্যাঁ কি গেছে এরকম ধরনের কথাবার্তা ধরনের এরকম করে আর কি কইতে থাকে, মা দিন শেষে জন ছেক খায় এক কি প্রেমের দোষ, আরে ভাই খাইছতের কারণে খাইছে তোর প্রেম, তুই আর প্রেমের দোষ আজকে লেগা, প্রেম করে তো অনেক সাকসেসও আছে, আছে না জগা এলাকা প্রেমে ইন্সপায়ার করতেছি না আমি, কমু যে ডাইরেক্ট বিয়া সাদি করে ফেলবেন বয়স হয়ে গেলে, তার আগ পর্যন্ত যে কাজকর্মগুলো আছে ওগুলো ঠিকঠাক মতো করেন, কারণ বিয়ার পর আপনার রিমোট দিয়ে টেলিভিশন বন্ধ চেঞ্জ করতে পারবেন না। সো মাসুদ রানা সাথে আছে নীলফামারি থেকে, আজকে আজকাল বিয়ের জন্য ফ্যামিলির চেয়ে বন্ধু বান্ধবের বেশি প্রেশার দেয়, অথচ একটা সেটিং করে দেয় না। ও আচ্ছা আমি প্রথম এক লাইন হই না মনে করছিলাম যে আমার খুব সহজ সরল বন্ধু, কিন্তু লাস্টের যে লাইনটা একটা সেটিং করে দেয় না তখন আমি বুঝলাম যে না আপনারা একই আর ওই বোন আপনাকে সেটিং বাদ দেন। যেসব বন্ধু বান্ধবের কাছ থেকে এই ধরনের আশা করেন যে সেটিং করে দিব, পরে এই বন্ধু বান্ধব তুই করবো যে বন্ধু আমরাই তো সেটিং করে দিছি তুই চল আমরা এখানে বিয়ে করি, বুঝছেন তো আমি এটাই কইতেছিলাম, বারবার এটাই বোঝানোর চেষ্টা করলাম, বন্ধু দিবস দেখে হয়তো বা বন্ধু লয়ের কথা কইতেছি, বন্ধু কন বা আপনার অন্য কেউ কন যেই কন না কেলে গা বা আমগো নিজেকেও একটা বাউন্ডারি থাকে, ওই বাউন্ডারি কোনো সময় ক্রস করা উচিত না, আমরা আমগো নিজেকেও লাইফে অনেক অনেক দেখি, আমরা যতগুলো ক্রাইম এইগুলোর মধ্যে ওইটার ভিতরে কোনো না কোনো বন্ধু একটা থাকে পিছনে, যতগুলো প্রেমও এটার পিছনে ঘটক হিসাবে একটা বন্ধুই থাকে, মানে যত আকাইমা কুকাইমা জিনিস এটার ভিতরে বন্ধুই থাকে, আবার যত ভালো জিনিস এটার ভিতরেও বন্ধু থাকে, তো আপনার ডিপেন্ড মানে ডিসাইড করতে হবে যে আপনার আসলে কোন বন্ধুটা দরকার, মানে কুকৃত্তির বন্ধু নাকি ভালো ইয়ার বন্ধু যে আপনার ভালো সাজেশন দিব অথবা ভালো কাজে আপনার উৎসাহিত করব ঠিক আছে, অথবা বিশুদ্ধ পানি খেতে দিব, এটা কওয়া দরকার ছিল এটা কইলাম আর কি সরি। আচ্ছা সাম ফ্লেভার ওয়েলকাম টু চক্কর বক্কর বাতচিত সিলেট থেকে, অ্যাপস থেকে শুনতে পাচ্ছি না, টেকনোলজি প্রবলেম হচ্ছে, ও মাই গড কি হবে এখন, একটু ওয়েট করেন অথবা আপনি আবার ফ্রিকোয়েন্সিতে ট্রাই করেন। উমের হ্যান লিখছে সিরাজ ভাইয়া বন্ধু দিবসে একটা গানের অনুরোধ রাখবো, সম্ভব হলে বাজিয়ে দিয়েন, কেমন গান কিছু কিছু নাম্বার থেকে তরুণ মুন্সির গান আছে, যদি আমার প্লেলিস্টে থাকে আলবত প্লে হইব বন্ধু। জিসান লিখছে কি ভাইয়া কি কি ভাইয়া কি ইচ্ছে পরেরটা, আনন্দ লিখছে সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা, এখন কে কি খাওয়াইবো নিয়ে আসো, আপনার এই কথা কওয়ার পরে থেকে ম্যাক্সিমাম বন্ধু আমার এসএমএস করতেছে যে ওনার বন্ধু দিবসের শুভেচ্ছা আমরা নিলাম না, এখন কি করুন। জুয়েল বিডি সপ্তাহের বন্ধু দিবসের শুভেচ্ছা চক্কর বক্কর বাচ্চিত লিয়া জুয়েল হাজি ঢাকা এফএম 90.4 এর সাথে, শুক্রিয়া জুয়েল বন্ধু আমার। আনায়া আনায়া ভাইয়া আমার নাম আনানায়া না অনন্যা, তা আপনার আনান্নিয়া আনান্নিয়া ঠিকই তো, আমি ভুল করতেছিলাম সরি বন্ধু, দুঃখিত অনন্যা ক্ষমা করে দিবেন আমাকে। আচ্ছা অনন্যা না ওই যে দুইবার লিখছেন তো, আচ্ছা ঠিক আছে অনন্যা এটা বুঝলাম, কিন্তু দুইবার লিখলেন কে লেখা মানে প্রথমবার কি ভুল হয়েছিল বানান, প্রথম বানান তো ঠিকই আছে অনন্যা অনন্যা। আফ্রিদা ওয়াসিমা ভাইয়া কেমন আছেন, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে, সুন্দর একটা প্রশ্ন করছে ওয়াসিমা, ওয়াসিমা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আপনারা আমার সবচেয়ে ভালো বন্ধু তো লোকে আমার মা, এবং আমার ফ্যামিলি পার্সন যারা যারা আছে সবাই আমার খুব বেস্ট ফ্রেন্ড, মানে বড় থেকে শুরু করে একেবারে মনে করেন পিচ্ছি পর্যন্ত আমার খুব ভালো ফ্রেন্ড, বুঝছেন? বাস্তব কথাবার্তা এটা। আচ্ছা আরও আছে আমগুলোকে কেটা, আচ্ছা ওকে আমরা আরও কথাবার্তা পড়বো, তবে আমার মনে এই মুহূর্তেটু গানে যাওয়া দরকার। যে গানটা হন মোটে লোকে সাকিরের যা ফিচারিং আশ্রিনের আকাশ হব, হুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: চক্রবক্কর চক্রবক্কর বাতচিত।
3: আছে আছে কই যামু, আরে ও অনেক আছে কি ও সাউন্ড বাইরে দিন নাই, আছে কই যামু, বন্ধু দিবসে যামু গা বন্ধু কথুয়াম। যাই হোক, সপ্তাহের এই মুহূর্তে আবারও বন্ধু দিবসের শুভেচ্ছা, এবং সকল বন্ধুরা ভালো থাকুক, বন্ধুরা সবসময় পাশে থাকুক, এটি আমরা চাই। আর আমি বন্ধু সিফাত আপনার লগেই আছি, আপনি শুনতেছেন ঢাকা FM 90.4, জেনে চলতে চলে গেছে চক্কর বক্কর বাতচিত। আচ্ছা, যারা যারা আছে এই শোয়ের ভিতরে আমি সবচেয়ে বেশি কথা বলি আমার বন্ধুগো, তো খুব স্বাভাবিকভাবে আমগো এই যে বন্ধুরা হ্যান লিখছেন এই বন্ধুগো কথাবার্তায় পড়বো। যারা যারা লিখবার চান আলবো তাই পড়বো পারেন আমগো ফেসবুক পেজে, ওই জায়গায় আপনি হুদা আমার পোস্ট না, অনেক ভিডিও পাবেন, অনেক রিলস পাবেন, যেগুলো আপনি শেয়ার করে মজা পাবেন, ট্যাগ করবার পারেন আপনার পছন্দের কেউ রে বা যার লগে ক্যারেক্টারগুলো মিলে। আমগো ঠিকানাটা হচ্ছে facebook.com/ilovedhakafm। ওকে, আর SMS হোয়াটসঅ্যাপ যদি করবার চান 01841 904 904, এটা আমগো নম্বর। এমনি জওয়াদ আছে আমগুলোকে, সিফাত ভাই কেমন আছেন, আমাকে চিনবেন না কারণ আমি অভাগা। এই তো চিন্না লাইছি অভাগা পুত্র, হ্যাঁ চিনছি চিনছি। জওয়াদ কি অবস্থা আপনার, আপনি কোয়া ছিলেন কোন তো? আনন্দ লিখছে বন্ধুদের খাবো বলে রেস্টুরেন্টে নিয়ে খাওয়া শেষে দৌড়ে পালিয়ে এসেছি অনেকবার। ও তাহলে তো আপনার প্র্যাকটিস আছে, আপনি লয়ে যান সপ্তাহে খায় আমার দিবেন লোড। আচ্ছা আমগুলোকে আর হচ্ছে কেটা হোয়াটসঅ্যাপে আছে, বস আমার খুব ভালো লাগে, দু হাত দিয়ে মেঘ সরিয়ে আজ আমি আকাশ হব নীল, লাভ ইউ বস, অনেক অনেক ভালোবাসা। গানটা আমারও খুব পছন্দের, খুব মানে টাচি একটা গান। দু হাত দিয়ে মেঘ সরানো যদিও সম্ভব না, সম্ভব যদি আপনি খাতার ভিতরে লিখেন মেঘ তারপরে মাঝখান দিয়ে যদি ভাগ করে দুই হাত দিয়ে যদি সরান, তাছাড়া তো আর আমি দেখতেছি না, কারণ আপনি বিমানে উঠবেন, বিমানে উঠে মেঘ দেখা যায়, বিমানের জানলা খুলবেন মেঘে আর দিতে যাবেন, মেঘে আপনারা টাইনা নিচে ফালাই দিবে, তখন মানে জিনিসটা অন্যরকম হয়ে যায় আর কি। যাই হোক, এগুলো শুনতেই ভাল লাগে। এই জায়গায় লিখছে আমগো বন্ধু, কি লিখছে আমগো অবসান, অবসান বলছে উত্তরা থেকে, আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম অবসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু মানে যেখানে থাকবো না থাকবে না কোনো সীমানা, সমাহীন আড্ডা, গল্প, ভালোবাসা, সহযোগিতা, এখন ঈদ ছাড়া বন্ধুদের সাথে ওই মজা আড্ডাটা আর হয় না, এটা ট্রু। তবে সেই ছেলেবেলার স্মৃতিগুলো মনে পড়ে খুব, মিস করি সব বন্ধুদের, যে যেখানেই থাকিস না কেন সবাই ভালো থাকিস বন্ধু, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। খুব সুন্দর লিখছেন অবসান, আপনার অনেক অনেক শুক্রিয়া। আসলে সময়ের লগে লগে আমরা সবাই ব্যস্ত হয়ে যাই, কিন্তু বন্ধুত্বের সময়টা অনেকে আছে, মানে অনেকের কাছে বন্ধুত্বের সঙ্গে লোকের না না প্রতিদিন দেখা করতে হবে, প্রতিদিন এটা করতে হবে। ওই যে কইলাম যে বন্ধুরা তখন কনফিউজ হয়ে যায় কি বন্ধু না বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড, মানে এরকম হয়ে যায় অনেক সময়। সো বন্ধুত্ব তো থাকবোই, সময়ের লগে লগে ওই আমগো ব্যস্ততা বাড়বো, কিন্তু মনের ভিতরে বন্ধুর যে জায়গাটা ওই জায়গাটা সবসময় থাকবে, এবং ওই জায়গাটা ধরে রাখার লেগে ওই বন্ধুটার কিন্তু ওই চেষ্টাটা করতে হইব। কিন্তু ওই বন্ধুরা কোনোদিনই মনের ওই জায়গায় থাকতে পারবো না, থাকবো নেগেটিভভাবে থাকবো, যে যারা টাকা লয়ে ফেরত দেয় না আর কি, এর কথা বলেছি। এরাও কিন্তু মনে থাকে কিন্তু নেগেটিভ সাইডে, যে অল্লয়ের কথা নেই, ওই কথা নাই কি অবস্থা বাধ্য হয়। যেমন ধরেন আমগো একটা সিস্টেম আছে, যখন টাকা চাইতে হইব তখন হ্যার সব গল্প করে তারপর টাকা লইব, যখন আপনি আপনার নিজের টাকা চাইতে চাইবেন তখন আপনার কাছে আপনার নিজের গল্প নিজের অসহায়ত্ব এমনভাবে প্রকাশ করতে হইব যেমন টাকাটা হ্যাঁ দাঁড় দিতে আছে আপনাকে, এরকম একটা বিষয়। ওকে, টাকা পয়সা হলে আমার কোনো টেনশন নেই, যেটা আমার নাই ওইটা হলে টেনশন করার কি আছে। আর যাই হোক, আইসক্রিম খেতে খেতে তোমাকে শুনছি, চকলেট ফ্লেভারের আইসক্রিম কি যে মজা, খাওয়ানোর কথা এনে কইতে না করছি না আমরা। আচ্ছা, চকলেট ফ্লেভারের আইসক্রিম, আমার আইসক্রিমেই আমার খুব পছন্দ, চকলেট ফ্লেভারটা তো নিঃসন্দেহে অনেক মজাই লাগে। আরেকটা ছিল কুলফি, আরেকটা ছিল আমরা ছোটোবেলায় ই করতাম, এটা এখনও আমি লাস্ট যেদিন দেখলাম ওদিন আমি আবার খেলছিও, পরে আমি বুঝলাম যেটা যেটা ছোটোবেলায় বুঝি নাকি, ওটা লোক ওই যে ঘুরান গুরান্টি দেয়, একটা গুরান্টি দেওয়ানোর পরে দুই টাকা দিয়ে আগে গুরান্টি দিতাম, দেওয়ার পরে মনে করেন তিনটা চারটা যেটাই তো ওই আইসক্রিম অর্ডার দিয়ে দিত, তো ঘুরায় ফিরায় না একটাই পড়তো। এই রিসেন্ট টাইমে যাই বুঝলাম যে এটা আমাকে একটা কার সাজে আর কি, যতই আপনি ঘুরান ঘুরে ম্যাক্সিমাম টাইমে একই পড়বো, পরে আমি আর কি করবো জানবো, দুই তিনটা লোয়া খায় ফলাইছি। অবশ্য আগে টেস্টও আমি পাইনি ওই জায়গার মধ্যে, সময়ের লগে লগে টেস্ট চেঞ্জ হয়েছে অথবা জিভবার টেস্ট চেঞ্জ হয়ে গেছে, এটা ওই ব্যাপারে। আচ্ছা, SMS আছে যে বন্ধুরা ওগুলোকে ক্যারাকেট আছে দিই, ঢাকা FM এ কল না দিয়ে নিজের বাসায় পানির কল চেক করেন। ওকে, আমি কখনোই কল বা মিস কল করিনি ওই নাম্বারে। তোমা তোমা আপনি তো খুব স্মার্ট একজন বন্ধু, আমার ম্যাক্সিমাম বন্ধু এরকম স্মার্ট। আর যে বন্ধুরা করে একবার আমি আনস্মার্ট করতেছি না, হয়তো বা এরা ঠিক মতো শুনে নেই আমার কথাটা, অথবা জানে না এই ব্যাপারটা। তো না জানি না, আপনি বেশিরভাগ জন করতে যাবেন তখন ব্লক করতে খাইতে হইব। তাছাড়া আমার নিয়মিত যে বন্ধুরা এরা কিন্তু জানে, একবার কওয়ার পরে এরা বুঝছে যে না কল না, আমাকে যে কথাটি ওটি আসলে লেখার মাধ্যমে দিতে হইব। এই জায়গায় আমাকে বন্ধু কি লিখছে, এসে গেছি হাতির পিঠে উঠে ভাইয়া গো, আজ এক্সাম ছিল তাই জয়েন হতে লেট হয়ে গেল ভাইয়া, এতক্ষণ খুব মিস করেছি ভাইয়া। আচ্ছা গো, লাস্ট শোতে আমার মেসেজ পড়ে নাই কেন ভাইয়া গো, তাও শেষ অবধি আছি ভাইয়া গো, হাতিবান্ধা ফ্রম রানী ভাইয়া গো। আচ্ছা আসলে কি আপনি কোনো এস এম এস করছেন নাকি আমার গো গো কে যাইতে কইতেছেন যে যাও, এরম কিছু কি রানী জানেন তো? আচ্ছা, ফার্স্ট টেক মাই লাভ, তুমি ভাবি আর আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ সব থেকে ভালো আছে। সোমার মঙ্গলবার এস এম এস করতে পারিনি, ফোনে টাকা ছিল না, আমাকে কি ভুলে গেছো? জানো সিদ ভাইয়া, আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার গোছালো জীবনটা চলছে অগোছালো পথে। কি ছে, আমি না দিনে দিনে আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি জানি এটা থেকে আমার মুক্তি নাই, ট্রাই করে ব্যর্থ হয়েছি বারবার, 18 বছরে আমার যেন 80 আচ্ছা বছরের কষ্ট বইছি। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সবার ভালোবাসার মানুষকে পায়। গান শোনাও লাস্টে, এটা আবার কি বললেন মেঘমালা, গানের রিকোয়েস্ট তো প্লে করেন যায় না, যদি থাকে প্লে লিস্টে অবশ্যই প্লে হইব। আর আমি আপনারা একটা কথা সবসময় কই, আপনি আমার সকল বন্ধুগুলোকে, পৃথিবীতে মৃত্যু ছাড়া এমন কোনো সমস্যা নেই যেটার কোনো সমাধান নেই, ঠিক আছে? আপনি চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন, আরও চেষ্টা করবেন। ব্রেন কি শেষ, নিঃশ্বাস নিতেছেন না এখনো? তাহলে চেষ্টা থামাবেন কি লিগা? চেষ্টা তো প্রতিদিনই হয় যে, প্রতিদিনই তো আমরা যুদ্ধ করি, ঘুমেতে উঠোনের সময় যাই যেই কষ্ট হয় রে ভাই, না উঠবো না, তারপর চেষ্টা করে উঠে যাই না, তো জিনিসটা অনেকটা এরকম। আর ভালোবাসার মানুষের কথা বলতেছেন, ভালোবাসার সংজ্ঞা বয়সের লগে লগে পরিবর্তিত হইতে থাকে, ঠিক আছে? যে একটা ভালোবাসা থাকবো, কিন্তু ওটা চেয়ে আপনি যত স্থির নামা খাওয়া বন্ধ করে দিলেন, এইটা 80s 90s দিকে আসলে দেখা গেছে যে হয়তো বা ভালোবাসা তখন আমি পেলাম না, আমি আর খাবো না কিছু, তারপরে ওকে এনে দাও, এরও এই ধরনের জিনিস হইতো। এখন মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে, যে মানুষটা ভালোবাসা পাওয়ার যোগ্য ওই মানুষটারে ভালোবাসে, যে মানুষটা মনে হয় যে না এই মানুষটা আমার ভালোবাসতেছে না, একচেটিয়া ভালোবাসাটা এরা করে না। তো আপনিও আমার একজন ব্রিলিয়েন্ট ফ্রেন্ড হিসেবে মেঘমালা, আশা করি যে আপনি ওই জিনিসটা মেনটেন করে চলবেন। হুদাহুদি ডিপ্রেশনরে বন্ধু বানায় আয় বন্ধু দিবসে, ডিপ্রেশনরে নিজের ভিতরে পাইলা পয়সা লাভ নেই, আপনার এই যাতে বাইরে হইতে হবে। আপনি মনে রাখবেন যে আপনার এখন বয়স যতই হোক না কেলে গা, আপনি প্রেমে পড়ার আগ পর্যন্ত আপনার জিন্দগিতে ওই আছিল না, তার আগ পর্যন্ত কিন্তু আপনার হাসি খুশি ভাবে আছিলেন। তো হ্যাঁ ছাড়া যদি আগের 16-18 বছর আপনি পার করতে পারেন, এখন কি ইচ্ছে? এখন কি দুনিয়া চেঞ্জ হয়ে মঙ্গল গ্রহ হয়ে গেছে গা? এখন তো ওইটাই আছে, বাপ মার দিকে চান, এর চেয়ে বেশি এক হচ্ছে বেশি ভালোবাসা আপনার কেউ, বা আপনার কে এর চেয়ে বেশি ভালোবাসা আর কারো দেওয়া উচিত, এটা নিজে চিন্তা করেন। যাই হোক, রংপুর থেকে হিয়া আছে আমগুলোকে, আজ বন্ধু দিবসে নতুন বন্ধু হয়ে গেলাম, ব্যান্ড বাজিয়ে বরণ করে নেয়, আর ব্যান্ড পার্টি বাজানো দরকার, আমার সব বন্ধুরা জয়েন করছে, সব বন্ধুগুলো ব্যান্ড পার্টি।

অনন্য হয়েছে লিখছে, আমার যে বন্ধুগুলো আছে সেগুলো না থেকে অনেকগুলো শত্রু থাকলেও মনে ভালো হতো। স্কুলকে মিস করছে অনেক, আর রেজাল্টটাও ঝুলিয়ে রাখছে, ভালো লাগছে না কিছুই। ভালো লাগবে ওইসি, আর একটু ওয়েট করেন, সময় কখন দেখবেন ধাম করে আয় পড়ছে রেজাল্টের দিন। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার এক বন্ধু লিখছে আর কি, নাম ঠিকানা কিছু দেয় নিকা। হ্যাঁ ভাইয়া কেমন আছো? আমি রংপুর থেকে সিমু বলছি। সিমু স্বাগত জানাইতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। পরি আছে আমগুলোকে রংপুর থেকে, কেমন আছো ভাইয়া? পরি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বন্ধু তুর্য লিখছে, 5ই আগস্ট আমার জন্মদিন, কেউ আমার জন্মদিনের শুভেচ্ছা জানালো না। হায় রে দুনিয়া, খুব কষ্টের জীবন, এই জীবনে আমি চাই না, বিদায় দুনিয়া। দুনিয়া কি আপনার বাসার নাম? 5ই আগস্টটাও না আছে ক্যালেন্ডার দিকে, চান না ঘুমের তুই একটা এসএমএস করে দিলেন ভুলভাল। হ্যাঁ 5 আগস্ট হয়েছে, আর 3 দিন পর বা 2 দিন পরে। হ্যাঁ এখনই পাগল হয়ে গেছে গা, আপনি ওই দিন হয়েছেন, ওই দিন উইস পাইলেই তো, আপনি তার আগে হয়েছেন, আপনি এরম করতেছেন কি লিগা? আর উইস না করলে কি আপনার বয়স থাইমা থাকবো? বয়স যাইবো না, বয়স তো যাইবোই, কেউ উইস না করলেও বয়স যাইবো, কেউ উইস করলেও যাইবো, তো যেটা যাইবো ওইটা রইলে এত অস্থির আর কি আছে। ভাইয়া আমি ঘুরতে গিয়েছিলাম মৌলভীবাজার, তাই আমি আপনার সাথে যুক্ত হতে পারি নাই, আর ইনশাল্লাহ এখন থেকে আমি আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। এনিওয়ে আমি রুদ্র ফ্রম সিলেট। রুদ্র অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আমি রুদ্র সবসময় নিয়মিত থাকতো, অবশ্য তো কইলই তো ব্যস্ত আছে লইলেকা জয়েন করা পারেন। অবশ্য অনেক বন্ধু আমি এটাও কইতে পারেন, আমরা জিগাইছি আপনারা না, এমনি কইলাম আর কি, কিছু একটা কইতে হবো না। সারমিন আক্তার মুবারিকা সৈয়দপুর থেকে, কিছুক্ষণ পর বেস্টি হবে, তুমি থাকলে নাম্বার ব্লক থেকে খুলে যায়, রিদম ভাইয়া থাকলে ব্লক হয়, FM এর সমস্যা কি? তাহলে রিদম ভাই সময় মনে বেশি বারবার কল দেন, এলে গিয়ে ব্লক হয়ে যায়। হে কি অবস্থা, আমি রাফান, এই রাফান সব কিছু ভালো চলতেছে চট্টগ্রাম থেকে, এটা ঢাকা FM 90.4 আমার প্রথম মেসেজ, প্লিজ তারপর রিকোয়েস্ট করছেন, ওইটা আসলে কথা দিবার বার্তা ছিল না। আচ্ছা বেড়া মানুষ নাকি বেশি ভালোবাসা পেলে মূল্য দেয় না, তাহলে মূল্য দেয় কখন? সঞ্জিদা আমি এরকম কিছু এইগুলা খালি আমি বয়ান নিয়ে শুনছি, ঠিক আছে, মেয়ে গলোয়া পোলা গলোয়া বয়ান, মেয়ে কখনো মন থেকে ভালোবাসতে পারে না, একটা ছেলে কখনো ভালোবাসার, এগুলো আমি ফেসবুকে শুনি প্রায় সময়, আবার দিয়ে কতক্ষণ পরে যারা দেয় হেরাই আবার কাপল ছবি দেয়, তো এগুলা সাময়িক এবং কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে, সব সময় না, সবার ক্ষেত্রে না। নুসাইব লিখছে, ভাইয়া হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, ভাইয়া আপনি আমার আগের SMS পড়েন না কেন? ওটা মনে আগে গেছে গেলে পরীক্ষা লিখছিল গিয়া নুসাইবা, ভাইয়া নানুর বাসা থেকে চলে আসছি তাই SMS করতে হচ্ছে, ভাইয়া আমার নানুর বাসা সবার জন্য মন খারাপ হচ্ছে তাই আপনার কাছে চলে আসলাম, কজ ইউ আর কিউটি পাই। অনেক অনেক শুক্রিয়া বন্ধু নুসাইবা, আপনি আয়া পড়ছেন, একটা জায়গা থেকে আওয়ার পরে, পছন্দের একটা জায়গা থেকে আওয়ার পরে ওই জায়গাটা নিয়ে অনেক খারাপ লাগে, এটাই স্বাভাবিক, এই লেগেই তো আমাকে এত আবেগ, বুঝছেন, এটা আবার ঠিক হয়ে যাবো, ডোন্ট ওয়ারি, আর এটাই ভালোবাসা মায়া। সার্বিক নতুন আজকে রংপুর থেকে, সার্বিক নামটা সুন্দর, সার্বিক ওকে। নাইমা আছেন রাজশাহী থেকে, ভাইয়া জানেন আমি আপনার সঙের বিগ ফ্যান, তুমি কেমন করেছ? ও শুক্রিয়া বন্ধু, এই সংটা আমি রেগুলার শুনি, বাট আমি এই সঙের সিঙ্গার জানতাম না, আমি FM তোমার মুখে শুনে জানতে পেরেছি যে তোমার এই কথাগুলোকে অনেক ভালো লাগে, আর অদ্ভুতভাবে তুমি আমার ফেভারিট আছো। অনেক অনেক শুক্রিয়া নাইমা, দোয়া করবেন বেশি করে, আর গান শুনবেন বেশি করে, আর যে যে গান ভালো লাগে জানাইবেন। এই মুহূর্তে একটা গানে যাইবার চাইতেছি আর কি আমি, কিন্তু মানে চিন্তা করতেছি এই গানটার মাধ্যমে আমি বাকি বন্ধুকে, যারা যারা এখনো খালি শুনতে চায় এখনো লিখেন নাই, কেয়া করে আমি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছি। চার্লি পুতের গান অ্যাটেনশন, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।
6: জুলাইয়ের চেতনা বেঁচে থাকুক মানুষের অধিকার ও মুক্তির প্রতিটি সংগ্রামে, বেঁচে থাকুক হৃদয়ে, বেঁচে থাকুক বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে। ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

calls. আম্বার আইটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপিফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
4: বিসেক।
3: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা, একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, তরুণ উদ্ভাবকদের গবেষণা উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারিক রহমানের। ঢাকার চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু, জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তথ্য বিভ্রাট ও অপতথ্যে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমুর স্বর্ণজয়। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজি আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরে গত 23-29 জুন অনুষ্ঠিত মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026 এ বিশ্বের 88টি দেশের 88টি দল অংশ নেয়। রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি আজ রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ 2026-এ বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবা নিতে এসে কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
2: আমরা একটা পরিসংখ্যান নিয়েছি বিগত 5-6 মাসের এবং তার আগের পিরিয়ডে, এখানে যে অপরাধ প্রবণতা বা কোথাও এরকম মোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে, তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বোম ডিসপোজাল ইউনিট 24 ঘন্টা আমরা রেডি রাখি কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আজ ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব দ্রুতই প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের ঢাকার প্রতি নির্ভরতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের অপ্রতুলতা নয় বরং ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যই বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সত্যকে উদ্ঘাটন করা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে জনগণের সামনে তা তুলে ধরা।
3: আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে, বিশেষ করে সাংবাদিকের মতো সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে তো এটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি।
0: তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ তার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হয়। ভৌগোলিক নৈকট্য ও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সম্ভব মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা হবে। মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে বলেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা গেলে উভয় দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য পাওয়ার তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং পরিস্থিতি অনুকূলে এলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আজ রাজধানীতে জাতীয় কর্মপরিকল্পনা 2026-2030 উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সরকার সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ প্রয়োজনীয় নথি বিনিময় করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।
1: স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।